পয়লা আশ্বিন 1433 বঙ্গাব্দ, চৌঠা রবিউল সানি 1448 হিজরি, 16 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: President Mohammad Saddam Hussein and its General Secretary Sheikh Wali Asif Inan. The tribunal ordered confiscation of 50% of all movable and immovable properties of Ubaidul Qadr, AFM Bahauddin Nasim, Muhammad Ali Arafat, Sheikh Fazl Shams Parosh, and Mainul Hussein Khan Nikhil. The tribunal also ordered that appropriate compensation be provided to the persons killed and injured during July-August 2024 or their family members from the proceeds of the sale of the confiscated properties through the July Foundation or any other statutory organization. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said handing over fugitive and convicted persons, including Sheikh Hasina and Ubaidul Qadir, currently staying in India, is an important condition for easing relations between the two countries. He made the government's position clear while responding to newsmen at a press briefing on the progress of various ministries, activities and contemporary issues at the conference room of the Press Information Department, PID, at the Secretariat yesterday. Dr. Zahidur Rahman said the issue was also raised prominently during a courtesy meeting with the Indian High Commissioner to Bangladesh. In the meeting, the government clearly raised the issue of bringing back Sheikh Hasina and all other fugitives in India, he added. This is Bangladesh Betar giving you the news. Home Minister Salahuddin Ahmed has said the government is planning to establish a full-fledged and institutional cybersecurity unit in Bangladesh Police to enhance its capacity to combat cybercrime. He said this while presiding over the 21st meeting of the Governing Board of Bangladesh Police Staff College at Mirpur in the capital yesterday. The Home Minister said the government is planning to establish a cyber security unit under the leadership of an additional IGP. Israeli airstrikes have killed at least 5 Palestinians, including 2 children, and a Hamas Rafah Brigade commander in Gaza. Palestinian health officials and Hamas sources confirmed this. In northern Gaza, medics said 2 Palestinians, including a child, were killed and 7 others injured when a vehicle was hit in Sheikh Radwan yesterday. In southern Gaza, an Israeli strike on tents in the Al-Mawasi area killed a man and an 8-year-old girl and wounded 14 others, according to medical staff. Separately, medical aid for Palestinians said a patient was killed at a health center it supports in Jabalia. Meanwhile, EU Foreign Policy Chief Kaza Kallas said the Gaza ceasefire exists in name only, with people still being killed and wounded. Several explosions were reported on Iran's Qeshem Island. Iranian state media said the blasts appeared to come from the sea. The U.S. Congressional Budget Office said the war with Iran has cost the United States about $38 billion and weakened key missile defenses. It also warned the conflict could raise inflation by 0.5 percentage point in early 2027. U.S. Central Command said 103 commercial vessels have been redirected as part of the U.S. blockade of Iranian maritime trade through the Strait of Hormuz. Oil prices in Europe rose above $130 a barrel after an attack disrupted Saudi oil exports. Football and the South Asian Federal Football SAF has officially unveiled the fixture schedule for the SAF Championship. Bangladesh will host the region's premier football tournament from November 5th to 17th. Hosts Bangladesh has been placed in Group A alongside Bhutan and Sri Lanka and will begin their campaign against Bhutan on November 5. Bangladesh will play their second and final group match against Sri Lanka on November 11. Group B comprises India, Pakistan and the Maldives. Each team will play 2 matches in the group stage, with the top 2 teams from each group advancing to the semifinals. The 2 semifinals will be played on November 14, while the title deciding final is scheduled for November 17. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. President urges all to work unitedly to rebuild country, strengthen democracy and create livable Bangladesh for future generations. Prime Minister provides financial assistance to families of army personnel martyred in tank shell explosion at Hathajari in Chattogram. 7 accused, including Awami League General Secretary Ubaidul Qadir, sentenced to death for crimes against humanity committed during July mass uprising. Bangladesh seeks extradition of all accused, including Sheikh Hasina and Ubaidul Qadir, to ease relations with India, says Prime Minister's Information and Broadcasting Advisor. Israeli airstrikes have killed at least 5 Palestinians across Gaza. An official schedule for SAF Championship football tournament has been unveiled. The contest for South Asian supremacy will take place in Bangladesh from November 5th to 17th. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Bitar Khulna. খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সরকারের আমলে মিথ্যা ও গায়েবী মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ, সার, গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলী, মোহাম্মদ মশিউর রহমান খান ও সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির ইকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ইমাম মুয়াজ্জিন, আহত জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আইনমন্ত্রী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। পরে তিনি জেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য এবং জেলা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। খুলনা 4 আসনের সংসদ সদস্য বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি গতকাল খুলনা 13খাদা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত শুকনা ও অন্যান্য খাবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাড়ি হেলাল বলেন, দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা, টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগের পর দ্রুত উদ্ধার, চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, 13খাদাকে শুধু উন্নত নয়, একটি মানবিক, নিরাপদ ও দুর্যোগ সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্যোগের সময় কে কোন দলের, কোন মতের কিংবা কোন শ্রেণীর এটা দেখার সুযোগ নেই। বিপদের সময় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার, থানা অফিসার ইনচার্জ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রজননস্থল ধ্বংস এবং বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় তথ্য অফিসের আয়োজন করে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি কর্মসূচির অংশ হিসেবে গতকাল 4 নম্বর ওয়ার্ড এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা বংশবৃদ্ধি রোধে গতকাল সাতক্ষীরা শহরে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলা মোড়, পলাশপোল, বৌবাজার ও চারবাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক বিরোধী কার্যক্রম চালানো হয়। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মেহেরপুরে গাংনী উপজেলার বামন্দি বাজারে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি না জমতে দেওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কবি নজরুলের সাহিত্য ও দর্শনের উপর আলোচনা করা হয় এবং নজরুল চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু সভাপতিত্বে কলেজের বিভাগীয় প্রধান, নজরুল বিশেষজ্ঞ, কবি ও সাহিত্যিক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তরে 2026-2027 অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে সাতক্ষীরা আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের 27টি প্রাতিষ্ঠানিক জলাভূমিতে গতকাল 333 কেজি রুই, কাতলা এবং মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু প্রধান অতিথি হিসেবে সব মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের আয়োজন করে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ঝিনাইদহ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। অনুমোদনহীন দন্ত চিকিৎসা পরিচালনা ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। শশ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এ আদালত পরিচালনা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা গোকুলখালী ভালাইপুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে 3টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 45,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর ফুটবল। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় কেরিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালীপদ রায় স্মৃতি 8-দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় সবদালপুর ফুটবল একাদশ 1-0 গোলে বালিয়াডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শুরুতেই গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে গানের কথা রেখেছেন হাবিব রহমান।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন দেশের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:30। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন নাহিদ সুলতানা, গানের কথা লিখেছেন নাসির হায়দার, সুর করেছেন শেখ

এবারে শুনবেন শাহ আলম বাদলের সুরের গান, শিল্পী এ এইচ এম বাহালুল করিম, গানে কথা লিখেছেন নাজমুল হাসান।

প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে বলেছিলে কথা আছে, এই গানটি শুনব মঞ্জু দাসের কণ্ঠে। গানের কথা লিখেছেন আব্দুর রহমান আসাদি, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে আড়াই পঁচিশ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন এতক্ষণ বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য, আর আপনারা রয়েছেন এখন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠানে এবারই অশোক কুমার দের লেখা গান শুনতে পাবেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কণ্ঠে, আর এই গানটি সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মোস্তফা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সিলেট নগরভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মত প্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মন্ত্রণালয়ের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করার উপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়ে মত প্রকাশ করা হয়। অন্যান্যের মধ্যে বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 8 থেকে 29 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গতকাল বিকেল 4টায় জাতীয় গ্রিডে 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। চলতি আড়াই বছরে আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 7.351 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 15.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়লা জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 7.351 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময় রেমিটেন্স এসেছিল 6.375 বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 9.60 কোটি ডলার। এদিকে চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1.526 বিলিয়ন মার্কিন ডলার, গত বছরের একই সময়ে এসেছিল 1.475 বিলিয়ন ডলার। এই সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 3.4%। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশুসহ হামাসের রাফার ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ এবং হামাসের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় গতকাল একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 1 শিশুসহ 2 ফিলিস্তিনি নিহত এবং 7 জন আহত হয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান কাজা কাল্লাস বলেন, ফিলিস্তিনিদের হত্যা ও আহত করার ঘটনা অব্যাহত থাকায় গাজায় যুদ্ধবিরতি কেবল নামেই বহাল রয়েছে। খেলা খবর, ফুটবল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন

0: চ্যাম্পিয়নশিপের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনে রয়েছে আপনাদের চিঠির সম্ভার থেকে একটি চিঠি পড়া বা দুটি চিঠি পড়া, পাশাপাশি রয়েছে ফোন ইন পর্বে সরাসরি আপনাদের সাথে যুক্ত হওয়ার পর্বটি। তো অবশ্যই আমরা এই দুটো মাধ্যমেই আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকব। আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি লুবনা হাজরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। আপনারা আমাদের কাছে যদি ভাবেন যে এখনো লিখবেন, তাহলে বলব আর দেরি না করে ঝটপট লিখে ফেলুন আমাদের কাছে। রূপালী প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর ফোন করতে পারবেন অনুষ্ঠানের মাঝে 01974121970 এই নম্বরটিতে। তো আর কথা নয়, চলুন চিঠি ছাপিতে কিছু চিঠি পড়ে আসি। লিখেছেন জুবাইর আল ফাহাদ, ধামাইল বেতার শ্রোতা ক্লাব, ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে। আপনি শুনতে চেয়েছেন তোমার ওই মিষ্টি হাসি, বড় যে ভালোবাসি, এই চমৎকার গানটি যেটি নেওয়া হয়েছে অনন্ত ভালোবাসা থেকে। এই ছবির গান শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর এবং ডলি সায়ন্তনের কণ্ঠে। তো চলুন আপনার গান দিয়েই শুরু করি আমাদের আজকের রূপালীর আয়োজন।

এবারে শুনব মোল্লা বাড়ির বউ ছবির গান। যে গানটি শুনতে যেয়ে আক্তার আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী মনির খান।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে নারে।
0: ও মা, মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে, তুলে দিই, আনে এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বগি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, ভূমি ভূমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাব?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: আর বাপের আশায় বসে থাকব আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা, দাদা তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাব না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলতো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে আর ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি, হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোন পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা,
1: হ্যাঁ
3: ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 01974121970 এই নম্বরটিতে রয়েছে আপনাদের জন্য অপেক্ষায়। তো এই মুহূর্তে আমাদের প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
5: জি, কে বলছিলেন?
6: আসসালাম আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
6: কথা বলছি মোহাম্মদ আব্দুর রউফ জয়ন্তীপুর সাধনপুর বগুড়া থেকে।
5: আব্দুর রউফ, ঠিক শাহজাদপুর বগুড়া, তাই তো?
6: শাহজাহানপুর বগুড়া।
5: আচ্ছা, শাহজাহানপুর বগুড়া। হ্যাঁ,
6: ছবি হলো শিমুল পারুল আর গানের কলি হলো
5: আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো,
6: শুভ সকাল।
5: জি, শুভ সকাল। সুফল বিশ্বাস, বাল্য শিক্ষা থেকে আমার এই গানখানি যদি ভালো লাগে। ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। এবারে কে, কোন বন্ধু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিজন গোমস্তা।
7: আপা মনে ভালো আছে?
5: ও আচ্ছা, বুলবুল ভাই বলুন।
7: আমি বুলবুল আহমেদ, কালীপাড়া ধামরা থেকে আপু।
5: হ্যাঁ বলুন, ভালো আছি। কি কি গান শুনতে চান?
7: ছবির নাম মাটির ফুল।
5: মাটির ফুল ছবি থেকে সাধারণত সবাই, মানে সব বন্ধুদের এই গানটি বেশি পছন্দ। তাই আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের কথা মনে রেখে অবশ্যই যেন এই গানটি শুনিয়ে দেওয়া যায়। এবারে কার সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম আবু মিষ্টি আবু, ভালো
5: আছেন? হ্যাঁ আফজাল ভাই, আপনি সুস্থ হয়েছেন তো? আচ্ছা, কি গান শোনাবো আজকে?
7: আফজাল মোল্লা দেওতলা বটিয়াকাটা থেকে বলছি।
5: হ্যাঁ হ্যাঁ বলুন।
7: আবার একটা গান শোনাবেন, আপনার কাছে অনুরোধ করিলাম।
5: কোন? হ্যাঁ শুনুন। কোনটি?
7: আপন দুলাল।
5: হ্যাঁ হ্যাঁ, এই গানটি আমি নিজেই এটি ঘোষণা দিয়েছি। আপন দুলাল ছবির গান কিন্তু শোনানো হয়েছে, আপনি শোনেন নাই?
7: শুনাইলেন শুনাইলেন আব্দুল লতিফের কণ্ঠে, আর এবার শোনাবেন আব্দুল আলিমের কণ্ঠে, জুয়ারে আইসাতে পালকি নাইয়রি গাল তোলরে
5: তোলরে। আচ্ছা, এবারে কোন বন্ধুর সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম।
8: হ্যালো, নমস্কার।
5: জি আদাব, বলুন খোকনদা।
8: দিদি ভালো আছেন তো?
5: এই তো ভালো দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন দাদা।
8: দিদি আপনাকে শোনাবেন?
5: হ্যাঁ,
8: শিমুল পারুল। শিমুল পারুল ছবিতে ও বউ কথা কয় এই
5: গান। আচ্ছা ঠিক আছে, একটু আগেও একজন বন্ধু অবশ্যই এই একই গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। আমরা দুই বন্ধুর কথাই অবশ্যই লিপিবদ্ধ করে রাখছি, আমরা আগামী আয়োজনে শোনাবো। হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
9: মানিক বুগলি শৈলকুমা থেকে। মানিক?
5: হ্যাঁ মানিক ভাই বলুন।
9: আপন দুলাল ছবির তো গান তো কালকের আগে দুলো বাজানো হয়েছে।
5: আচ্ছা,
9: আমি শুনিনি।
5: যাই হোক বলুন, কি গান শোনাবো?
9: প্রতিনিধি। প্রতিনিধি ছবির
5: গান। প্রতিনিধি? হ্যাঁ,
9: তুমি বলো ভাগ্যবতী আমার ধরে।
5: আচ্ছা ঠিক আছে, প্রতিনিধি ছবি গান শুনতে চেয়েছেন তুমি, তুমি বড় ভাগ্যবতী, অনেক সুন্দর একটি গান। এবারে কে রয়েছেন আমাদের ফোনের অপপ্রান্তে? হ্যালো হ্যালো, দুঃখিত বলতেই হচ্ছে, আপনি আর একবার চেষ্টা করুন বন্ধু, আমরা সংযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছি। সংযোগ পেলে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। 01974121970 এই নম্বরটিতে আপনারা ফোন করতে পারেন। কে আছেন এই মুহূর্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
10: কথা বলছি মোহাম্মদ ওসমান খান, কতপুর মহেশপুর সিনেমা থেকে।
5: হুম, বলুন।
10: আমরা তিন বন্ধু একসঙ্গে বেতার শুনছি, খুব ভালো লাগছে।
5: ধন্যবাদ। বলুন, কি গান শোনাবেন?
10: শোনাবেন প্রিয় শত্রু।
5: প্রিয় শত্রু হোক, চিঠি কেন আসে না?
10: কণ্ঠশিল্পী আগুনের কণ্ঠ।
5: ও আচ্ছা আচ্ছা, আগুনের কণ্ঠ।
10: হ্যাঁ, এতদিন খুঁজেছি
5: যারে, এতদিন খুঁজেছি যারে, পেয়ে গিয়েছি তারা, তাই তো? আসলে এতদিন অপেক্ষা করে ভালো কিছু পাওয়া যায় অপেক্ষা করলে, তাই সেই যেটাতেই বলুন না কেন। আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
11: ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন?
5: এই তো ভালো দাদা, বলুন কে বলছিলেন?
11: অনেকদিন হয়ে গেল আপুকে গান গাইতে শুনে আলো হলো না।
5: কোনটা বলুন তো? হ্যাঁ বলুন, কোন গানটা?
11: আমাকে গান শোনাবেন, বাবা কেন চাকর এই ছবি থেকে গান, আমার মতো সুখী আর কেউ নাই।
5: বাবা কেন চাকর এই ছবি গান শুনতে চেয়েছেন, এইটা যদি বলেন যে এই ছবির গান শোনানো হয় না, তাহলে তো আমাদের দুঃখের কোনো শেষ থাকে না। বাবা কেন চাকর ছবির গান প্রায় আমরা শুনিয়ে থাকি। তো যাই হোক, আপনার নাম হয়তো প্রচার হয়নি, তাই আপনি একটু অপেক্ষা করুন, আমরা আগামী আয়োজনে শোনানোর চেষ্টা করবো। এবারে কে বলছিলেন? আসসালামু আলাইকুম।
12: ওয়ালাইকুম আসসালাম।
5: জি, কে বলছেন?
12: ভালো আছেন?
5: জি ভালো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আমাদের দুজন বন্ধু এই একই ছবির গান শুনতে চেয়েছেন, মাটির ফুল। এবারে কে বলছিলেন? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? কিচ্ছু বোঝা যায়নি, আর একবার বলুন। পাটকেল ঘাটা থেকে আপনার নামটা বলুন।
12: নিত্যচন্দ্র। নিত্যচন্দ্র,
5: নিত্যচন্দ্র।
12: হ্যাঁ,
5: সারেন্ডার ছবি থেকে, সবাই তো ভালোবাসা চায় এটা। আচ্ছা ঠিক আছে, সারেন্ডার ছবি থেকে গান শুনতে চেয়েছেন। আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে, অনেক বন্ধু অপেক্ষায় আছেন তাদের গান শোনার জন্য। কে বলছিলেন শেষ বন্ধু? হ্যালো, অনু বিশ্বাস, বলুন। শুভ সকাল
13: আপু, গান শুনতে চাই তোমার জন্য ভালোবাসা চাই ছবি থেকে। নচিকেতার কণ্ঠে, নাম কি তোমার জানা হলো না, এই গান
5: তোমার জন্য ভালোবাসা। কিন্তু দুঃখিত, আপনার নামটা কিন্তু জানা হলো না, যদিও আমরা জানি আপনাকে। ঠিক আছে, আর কথা নয়, চলুন আমরা গানের কাছে ফিরে যাই। এবারে শোনাবো ভুলো না আমায়, এই ছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন এই গানটি।

এবারে সুবীর নন্দীর কণ্ঠে শুনব অংশীদার ছবির গান। যে গানটি শোনানোর জন্য আমাদেরকে অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরার বন্ধু।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আমাদের তালিকাতে এখনো দুটো গান রয়েছে, আমরা তাই একটি গান শোনাবো। এই মুহূর্তে সুজন সুখীর গান শোনাবো আব্দুল আলিম এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শুনতেছি মোহাম্মদ আলী, আপনি মোহাম্মদ আলী রুস্তমপুর।

এই গানটির সাথে শেষ হলো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী অনুষ্ঠান শোনার প্রত্যাশায় শুভ সকাল। সকাল 9:45 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ বাইরে রাগে সেতার বাদন শুনবেন শিল্পী গণেশ চন্দ্র রায়, রাগ ভাইরো।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এতক্ষণ বাইরু রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন গণেশ চন্দ্র রায়। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সে প্রত্যাশায়। শুভ সকাল।

بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা. প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনে. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে. অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান. প্রেসশ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রেডি করে শোনানো হচ্ছে.

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলিতে নজরদারি ও অভিযান জোরদার করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের

0: খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গতকাল বিকেল চারটায় জাতীয় গ্রিডে 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। চলতি অর্থ বছরের আড়াই মাসে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 7.351 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থ বছরে 21 মে'র তুলনায় 15.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী পয়লা জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 7.351 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 6.3375 বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 9.60 কোটি ডলার। এদিকে চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1.526 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সম্মেলন। সম্মেলনে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের উদ্বেগ যৌক্তিক, তবে তিনি বিশ্বাস করেন এআই কোম্পানিগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং বিশ্বের তাদের উপর আস্থা রাখা উচিত। এনভিডিআর এর সিইও জেনসেন হুয়াং তার বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন কোন আইনের প্রয়োজন নেই, তবে কোন পদ্ধতি নিরাপদ কিনা সে বিষয়ে নিশ্চিত না হয়ে কোম্পানিগুলোর তা বাজারে ছাড়া উচিত নয়। অ্যান্থ্রোপিকের সিইও এআই শিল্পের জন্য সর্বজনীন নিরাপত্তা মানদণ্ড নির্ধারণের আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এআই এর নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশুসহ হামাসের রাফা ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ এবং হামাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান কাজা কাল্লাস বলেন, ফিলিস্তিনিদের হত্যা ও আহত করার ঘটনা অব্যাহত থাকায় গাজায় যুদ্ধবিরতি কেবল নামই বহাল রয়েছে। ইরানের কেশম দ্বীপের বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরকগুলো সাগর থেকে ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় 38 বিলিয়ন ডলার এবং এতে মার্কিন গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তারা আরও সতর্ক করে, এই সংঘাতের ফলে 2027 সালের শুরুতে মূল্যস্ফীতি 0.5% বৃদ্ধি পেতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালী দিয়ে ইরানি নৌ বাণিজ্যের উপর মার্কিন অবরোধের অংশ হিসেবে 103টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে এক হামলার ফলে সৌদি তেল রপ্তানিতে বিঘ্ন ঘটায় ইউরোপে প্রতি ব্যারেল তেলের দাম $130 ছাড়িয়েছে। খেলার খবর ফুটবল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাপ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ

0: আকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকা বেলা দুটো পঞ্চাশ মিনিটে। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা একটা পাঁচ মিনিটে। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে ছটা দশ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান বিকেল চারটে পঞ্চাশ মিনিটে। আধুনিক গান রাহিমা আক্তার শান্তির পরিবেশনায় শুনতে পাবেন দুপুর সাড়ে বারোটায়। এছাড়া আধুনিক গান শুনতে পাবেন বেলা আড়াইটায়। ছায়াছবির গান বিকেল তিনটে পাঁচ মিনিটে এবং বিকেল চারটে পাঁচ মিনিটে। দুপুর বারোটা কুড়ি মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সঞ্জয় কুমার দাসের পরিবেশনায় বাউল গান বেলা দুটো চল্লিশ মিনিটে। পল্লীগীতি দুপুর বারোটা চল্লিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র এফএম এ রাত নটায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহতিন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য দেশের কোন শিক্ষার্থী যেন আর্থিক বা সামাজিক প্রতিকূলতার কারণে শিক্ষা থেকে ঝরে না পড়ে। তিনি গতকাল খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 445 জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। হুইপ বলেন, সরকারের হাত যে কোনো অপরাধীদের হাতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কেউ যদি নিজেকে সরকারের চেয়ে ক্ষমতাবান ভাবে, তবে সে মারাত্মক ভুল করছে। তবে যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, সরকার তাদের পুনর্বাসন ও আইনগত সহযোগিতা দেবে। তিনি আরো বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসুন। সাধারণ মানুষের ঘুম হারাম করে, জনজীবনে অস্থিরতা তৈরি করে বা চাঁদাবাজি সন্ত্রাস করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্তের সভাপতিত্বে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দৌলতপুর থানা ও খানজাহানালী থানা বিএনপির সভাপতি সহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ কেবল কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজে সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের আর্থিক ও সামাজিক সহায়তা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কেডিএ। তিনি গতকাল আর্থিক অনুদান প্রদানকালে গ্রহীতা, কর্মকর্তা, সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য সবুজ নগর হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। কেডিএর সদস্য উন্নয়ন উপপরিচালক ও রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হাসান সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ডেঙ্গুর উপসর্গ এবং জ্বর হলে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বাড়ি ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসরণ ও পরিষ্কার রাখা, ঘুমানোর সময় মশারি বা মশানিরোধক ব্যবহার, মশানিরোধক স্প্রে বা কয়েল এবং জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির ওপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার জনাব আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও এক, টিআই সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নির্যাতন ও শোষণের শিকার শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা প্রদান, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। খুলনা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও সনাক জেলা কমিটির সভাপতি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। চিংড়ির গুণগত মান সম্পন্ন খাদ্য প্রস্তুত ও উন্নত চাষ ব্যবস্থাপনা বিষয়ক তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। এতে উপকূলীয় এলাকায় পরিবেশ বান্ধব চিংড়ি চাষের সম্ভাবনা ও গুরুত্ব, চিংড়ি চাষের ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা, সম্পূরক খাদ্য প্রস্তুত প্রয়োগ ও ব্যবস্থাপনা, প্রাকৃতিক খাদ্য উৎপাদনে চূর্ণ সার প্রয়োগ কৌশল, চিংড়ির রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আখিরি নাইমার সভাপতিত্বে কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন এলাকার 25 জন চিংড়ি চাষী এতে অংশগ্রহণ করছেন। চিংড়ি গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজন করেছে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা দেভাটা উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় পাঁচপোতা আরআরকে ফুটবল একাদশ 3-0 গোলে টাউন শ্রীপুর উত্তরপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:35 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান, শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানে কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী অশোক সাহা।

প্রথমে অশোক সাহা এবং পরে ইয়াসমিন আব্দুল্লার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথমে নাহিদ সুলতানার কণ্ঠে গানের কথা লিখেছেন সৈয়দ সিরাজুল ইসলাম।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথমেই বিজন দেবনাথের কণ্ঠে, গানে কথা লিখেছেন ফিরোজ খান নূন।

দুখানি পল্লীগীতি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরিয়ে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে বদ্ধ পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: استحب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: তরঙ্গ।
1: আপনাদের সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বিজ্ঞাপন তরঙ্গ আপনাদেরই পছন্দের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা সরাসরি কথা বলি, জানতে চাই আপনাদের পছন্দের গানের কথা, আর সেই গানের কথা নিয়েই আমাদের অনুষ্ঠান সাজানো হয়ে থাকে। বরাবরের মতো আজকেও তাই, আপনাদেরই পছন্দের গান নিয়ে আমরা বসেছি। অনেকটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব, কথা দিচ্ছি ভালো লাগবে, পাশে থাকবেন আমাদের। তো শুরুতেই আপনাদেরকে শোনাব দিল ছায়া ছবি থেকে গান, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। গানটি শুনতেছি অনুরোধ জানিয়েছেন বুলবুল আহমেদ, কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। সাথে রয়েছি আমি তানিয়া সুলতানা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন আপনাদের পছন্দের গানের কথা। ফোন নম্বরটি ঝটপট লিখে নিন, 01974 121970। আবারও বলছি, 01974 121970। কথা হবে ফোন ইন প্রোগ্রামে গানের ওপারে। আরও একটি গান শুনে নিব সাবিনা ইয়াসমিন এবং মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, ছায়াছবি সবুজ সাথী। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাট, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
1: বলো।
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলেই সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: সুপ্রিয় শ্রোতা, রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বলেছিলাম গানের ওপারে ফিরব ফোন ইন প্রোগ্রামে, তো দেরি না করে চলুন দেখে আসি আমাদের সাথে ফোনে কে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন।
5: ময়নামতি ছবি থেকে আমার কানের কণ্ঠে শোনাবেন, টাকা তুমি সময় মতো আইবে না।
4: অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাথে থাকবেন, চেষ্টা করব আপনার অনুরোধের গান আগামী দিন শোনার বসে। এরপর আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেক বন্ধু, দেখে নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
6: শুভদুপুর আপু, ভালো আছেন?
4: শুভদুপুর ভালো আছি, কে বলছেন?
6: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন, গ্রাম শাহবাজপুর, শৈলকুপা থেকে।
4: জি বলুন
6: আপু, আমাকে শোনাবেন কে অপরাধী? সিএসবি থেকে সাবিনা ইয়াসমিন কণ্ঠে কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এই শোনাবে গানটা। ভালো থাকবে,
4: ধন্যবাদ আপনাকে। আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন কে দেখে নিতে চাই। হ্যালো,
7: শুভদীপুর কথা বলছি, পলাশ কুমার সরকার, ঠিকানা কান্তনগর, ডুমুরিয়া। দিদি আপনার ভালো আছেন? সবাই
4: আছেন,
7: দিদি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং সৃষ্টি করতে অশেষ কৃপা হয়, আমি ভালো আছি দিদি। আর গানটা নাম হচ্ছে সুখের আশা, এসব থেকে রুনা লালার কণ্ঠে আশোকের একটা গান আছে দিদি, ওই গানটা শোনাবেন দিদি।
4: কোনটা?
7: ওই যে আছে, ওই যে গানের নামটা মনে করতে পারছি না, তবে এন্ডুগ্রহ রুনা লালা গানে।
4: শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তো হলো ফোনে, আবার একটু গানে ফিরে যাই, গানের উপরে আবারও আপনাদের সাথে কথা হবে। এবারে শুনব জ্ঞানন্দ পাল ফতেপুর মহেশপুরের বন্ধুর অনুরোধের গান লক্ষ্মী বধূ ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন যুগলে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: প্রিয় শ্রোতা, আবারও চলে যাব ফোন ইন প্রোগ্রামে। ফোন নিয়ে কে আছেন দেখতে চাই এবার আমাদের সাথে। নমস্কার, কে রয়েছেন?
1: জি
0: জি বলুন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। এবারে কে রয়েছেন আমাদের সাথে? আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন 01974121970 এই নাম্বারে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি রিজাউল।
0: জি,
2: বালিয়া তালা থেকে।
0: জি বলুন।
2: মানিক দেবকে শুভেচ্ছা দেবেন, আর আমার গান শোনাবেন হিন্দুক মালাসের গান, হিন্দুকুশি শিল্পী গানের শিরোনাম হবে রে খেলা ঘরে খেলা সব পুতুল খেলা।
0: ধন্যবাদ আপনাকে। এর পরে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপা মনে ভালো আছেন?
0: জি ভালো আছি। কে বলছেন, কোথা থেকে
3: বলছি? আপনি রেড ওয়াইস কি সমস্যা আছে বলতে বলছেন? আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। এই দিন ছবি গানটা শোনালেন কানুরের রেডি, আমি জানতে চাচ্ছি।
0: জি বন্ধু, আজকে আপনার কোনো অনুরোধ আছে?
3: জি অনুরোধ আছে।
0: জি,
3: ছায়াছবির নাম শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে মনির খানের পাল্টে 10 মাস 9 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছে মা, অবশ্যই শোনাবেন গানটি।
0: আর আপনি যে দিল ছবির কথা বলছিলেন, সেই দিল ছবির গানটি আপনার অনুরোধেই আজকে আমরা শুনিয়েছি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
3: ধন্যবাদ। অনেক
0: এরপরে আমাদের সাথে কে যুক্ত হচ্ছেন দেখে নিতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন?
4: বলছি আবু ইসা।
0: জি, কথা দিন
4: গঙ্গা বউ ছায়াছবিতে গান শুনতে চাই। আমার ছাত্র নামে একটু আশানা করিল।
0: কোন ছায়াছবি থেকে বন্ধু আরেকবার বলবেন?
4: চাপা ডাঙ্গার বউ। চাপা ডাঙ্গার বউ।
0: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও গানে ফিরে যেতে চাই, দেখে নিব এ পর্যায়ে আমাদের সাথে কোন বন্ধু যুক্ত আছেন এবং তার গান প্রচার হচ্ছে। তিনি হচ্ছেন অনিক দাস, খুলনা প্রেস ক্লাব থেকে আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন আনারকলি ছায়াছবির গান শুনতে। তো চলুন সবাই মিলে শুনে আসি রুনা লায়লার কণ্ঠে আনারকলি ছায়াছবি থেকে গান।

0: মা
1: মা
2: কি রে সুমন,
1: তোমার না শরীর খারাপ? জ্বর?
2: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
1: কি কও মা, তোমার গা দেখি পুড়ে যাইতাছে। না আজ তুমি কামে যাইও না মা।
2: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
1: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেশি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
2: পানি বেসা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
1: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
2: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
1: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াম। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
2: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝতোস
1: মা?
2: কি রে আবার কি?
1: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
2: হ মনে আছে, কিন্তু
1: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
2: আইসা আইসা, ল চাই, আই আই তাতে
1: চলো মা।
3: বচপন মহাম্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
2: কাশিম ভাই
4: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
2: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
4: সুমন রো লগ নিয়েছো দেখি।
2: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন,
4: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
2: ও তাইলে জায়গা,
4: বসো বসো বসো, এত তারা কিসের?
2: না
4: যখন চা খেয়া যাও।
2: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
4: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাংসের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
1: মা চলো।
4: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোয় যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
2: কাশিম ভাই আপনি যে কি বইলা?
4: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
2: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
4: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখুনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
2: কিন্তু কিছু টাকা তো
4: দুপুরে সকলের লগে খাইব।
2: সকালের রাইতের খাবার?
4: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
2: না মাইনে
4: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
2: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, দেখি না কয়টা মাস।
4: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: সুমিনা,
1: কি হয়েছে? হাত কাটা গেছে?
0: অসুবিধা নাই, অসুবিধা নাই, এসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু সুমনা দে, পটি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব? আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নামমাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট, বাসা বাড়ি, ছোটো কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এ পর্যায়ে শুনবেন প্রেমের সমাধি ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন পাবনার বন্ধু তৌহিদ।

0: আমরা এবার সরাসরি যুক্ত হতে চাই ফোন ইন প্রোগ্রামে। কে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, কে বলছেন? জি বলুন। চেষ্টা করবো বন্ধু, সাথে থাকুন আমাদের। এরপর আমাদের সাথে কে যুক্ত হয়েছেন ফোনে দেখে নিতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
1: আব্দুর রহমান পাখারাজ।
0: জি বলুন।
1: আমাদের ছবিতে তো আট বছর করতে।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হবার জন্য। এরপর কোন বন্ধুটি রয়েছেন? হ্যালো,
2: কে কে বললো?
0: জি বলুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সংক্ষেপে বলার জন্য। এরপর আরো একজন বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
3: আব্দুল মজিদ বলছি, শনিগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি বলুন।
3: সব ভালো আছেন তো আপনারা?
0: জি ভালো আছি। কোন ছবির গান শুনতে চান? অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হবার জন্য। এরপর কে রয়েছেন আমাদের সাথে? 01974121970 এই নম্বরে রয়েছি আমরা। হ্যালো,
4: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
4: আমি শ্যামনগর কুলতলি থেকে কাকলি বলছি।
0: জি কাকলি বলুন।
4: প্রিয়া, আমার প্রিয়া, এই ছবি যে করেছিলাম।
0: ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দেখে নিতে চাই এবার কে আছেন। হ্যালো,
5: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
5: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, মহেশপুর ঝিনাইদহ।
0: জি
5: আপনারা ভালো আছেন তো?
0: জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
5: ভালো থাকুন, দোয়া করি। আর আমার গান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
5: ছায়া ছবির নাম হলো বউ শাশুড়ির যুদ্ধ। এই বউ শাশুড়ির যুদ্ধ, এই ছবি থেকে একটি গান শোনাবেন আপনারা? ভালো থাকুন,
0: ধন্যবাদ আপনাকে। এবারে পরের ফোনে চলে যাচ্ছি, কে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো
6: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
0: জি বলুন।
6: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
6: কথা বলছি বিজন গোমস্তা, কাশ্মীরা বর্মা থেকে।
0: জি বলুন বিজন।
6: ছবির নাম স্বামী সিংটাই। স্বামী সিংটাই।
0: জি, ছায়াছবির শিল্পীর নাম
6: কুমার সাহেব কৃষ্ণ মূর্তি।
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে আর কে রয়েছেন আমাদের সাথে ফোনে দেখে নিব। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
7: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বন্ধু।
7: হ্যালো,
0: শুনতে পাচ্ছি আপনাকে।
7: মোহাম্মদ ওসমান খান।
0: জি,
7: ফতেপুর মহেশপুর জেলা থেকে।
0: জি বলুন।
7: আমাকে শোনাবেন স্বামী কেন আসামি? স্বামী কেন আসামি এই ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে?
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আবারও গানে ফিরে যেতে চাই। এ পর্যায়ে আমরা শুনব সৈয়দ আব্দুল হাদির, দুঃখিত, এন্দ্রকিশোর ও রুনা লাইলার কণ্ঠে গান আত্ম অহংকার ছায়াছবি থেকে। গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ রেজাউল ইসলাম ঝন্টু হরিণাকুণ্ডু থেকে।

গানটি শুনলেন ফকির মজনু শাহ ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন এমডি ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর আমরা ফিরে আসবো আবারও বিজ্ঞাপন তরঙ্গে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি আজ চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ওষুধ শিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় 160টি দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ স্বাধীনতা যুদ্ধের স্মৃতি অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবি জানিয়েছে, 2027 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। এনসিটিবি চেয়ারম্যান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, যার যতটুকু অবদান তা নিরপেক্ষ নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড মাহবুবুল্লাহ বাসসকে বলেন, জিয়াউর রহমানের লেখায় নিবন্ধের ঐতিহাসিক মূল্য আছে। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারবে। নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 13টি সিটি কর্পোরেশনের অনুকূলে মোট 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি অর্থবছরের জন্য এ অর্থ আবর্তক অনুদান হিসেবে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন এক শাখা থেকে 13ই সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বরাদ্দের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে সর্বোচ্চ 4,50,00,000 টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 4,39,00,000 টাকা। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন 2,28,00,000 টাকা।

0: সিটি কর্পোরেশন 1,75,00,000 এবং রাজশাহী সিটি কর্পোরেশন 1,02,00,000 টাকা পেয়েছে। অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ 73,00,000, বরিশাল 72,00,000, ময়মনসিংহ 65,00,000, খুলনা 60,00,000, কুমিল্লা 52,00,000, রংপুর 52,00,000 এবং সিলেট সিটি কর্পোরেশন 32,00,000 টাকা বরাদ্দ পেয়েছে। আদেশ অনুযায়ী বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। দেশের 60টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে চলতি অর্থ বছরের প্রথম কিস্তির 50 কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা জোরদার প্রকল্পের আওতায় পৌরসভাগুলোর অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন এক শাখা থেকে 13 সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি অর্থবছরের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা জোরদার প্রকল্পের আওতায় পৌরসভাগুলোর জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর প্রথম কিস্তিতে 60টি পৌরসভার 71টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য 50 কোটি টাকা ছাড় করা হচ্ছে। ছাড় করা অর্থ আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে সংশ্লিষ্ট পৌরসভাগুলোতে দেওয়া হবে। চলতি অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 7.351 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 15.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী পয়লা জুলাই 14 সেপ্টেম্বর পর্যন্ত 7.351 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 6.375 বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 9,60,00,000। এদিকে চলতি বছরে 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে 1.526 বিলিয়ন মার্কিন ডলার। গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দল আজ জানায়, বিধ্বস্ত ভবনের মধ্যে 50টি শিশুসহ অন্তত 100 জন ফিলিস্তিনি আটকা পড়েছে। গত মধ্যরাতে ভবনটি ধসে পড়ার সময় লোকজন ঘুমিয়েছিলেন। সিভিল ডিফেন্স দল লোকজনের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে আমরা গান শুনব পিতামাতার সন্তান ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে। গানের জন্য অনুরোধকারী শ্রোতা বিজন গোমস্তা, কাকচিরা, বরগুনার বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গের অনুষ্ঠানে, আর আপনাদের জন্য এবারে রয়েছে এ জীবন তোমার আমার ছায়াছবি থেকে গান, মিতালী মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে। গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

প্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন বাবা কেন চাকর ছায়াছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে। গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে শেষ হয়ে এলো বিজ্ঞাপন তরঙ্গের পুরোটা সময়। আমরা সব সময় চাই শ্রোতা বন্ধু আপনারা যারা অনুরোধ করেন আপনাদের প্রত্যেকেরই প্রত্যেকটি গান শোনানোর জন্য, কিন্তু সময়ের সাথে পেরে উঠি না। আজও কিন্তু তালিকায় অনেক বন্ধু, মোহাম্মদ ওসমান ফতেপুর মহেশপুরের বন্ধু, মোহাম্মদ লুৎফর জোয়াদ্দার লালটু আলমডাঙ্গা থেকে এবং আবির গাজীপুরের বন্ধু, আপনাদের সকলের পছন্দের গান আমাদের তালিকায় ছিল, কিন্তু দুঃখ জানাতেই হচ্ছে কারণ সময় স্বল্পতার কারণে শোনাতে পারছি না। তবে সাথে থাকুন শ্রোতা বন্ধুরা, কথা দিচ্ছি আপনাদের পছন্দের গান বিজ্ঞাপন তরঙ্গের অন্য যে কোনো আয়োজনে শুনিয়ে দেব। আসছে আগামীকাল ঠিক একই সময়ে এই আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদে। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও আপনারা আমাদেরকে শুনতে পারছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন নিবেদন আধুনিক গান। প্রথমে গেয়েছেন রীতা রায়, গানের রচয়িতা অচিন্ত্য কুমার রায়।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধু, আয়োজনমালায় এখনের নিবেদন বাউল গান পরিবেশন করবেন সঞ্জয় কুমার দাস। প্রথম গানের কথা সাজিয়েছেন গুরুপদ গুপ্ত।

শ্রোতাবন্ধু, আপনারা সঞ্জয় কুমার দাসের পরিবেশনায় বাউল গান শুনছেন। এবারের গানের রচয়িতা অশোক কুমার দে।

শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ বাউল গান শুনলেন। পরিবেশন করলেন সঞ্জয় কুমার দাস। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:50। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন হাম প্রতিরোধ বিষয়ক একটি জীবন্তিকা।

0: 呢，搞得呢，没说呢，搞得呢，哦，কি হইল কিছুই তো বুঝতে পারতেছি না শরীরটা তো অনেক গরম বাবুর জ্বর আসলো নাকি এই এই শুনতাছো এই বাবুর বাপ শুনতাছো না ঘুম ঘুমাইছে রে আল্লাহ যেন মরণ ঘুম ঘুমাইছে গতরে গুতানা দিলে ঘুম ভাঙবে না এই এই সজাগ হও
1: কি হইলো হইলো নাকি
0: কি ব্যাপার মরণ ঘুম ঘুমাইছো নাকি এত করে ডাকতাছি তোমার হুশ নাই বাচ্চাটা এত কাঁদতাছে তুমি ঘুমাতেই আছো আল্লাহ এতই ঘুম দিছে তোমার।

0: বাবুর গায়ে অনেক জ্বর, খালি কান্না করতেছে।
1: দুধ দাও, কান্না করবে না, নে, মনে হয় ওর খুব ক্ষুধা লাগছে।
0: ওকে দুধও খাইতেছে না, বাবুর শরীরটা জ্বরে।

0: না না না, আচ্ছা আমি জ্বালাইতে আছি, তুমি বাবুর নিয়ে থাকো।
1: ও বাবুর বাপ,
0: কি হয়েছে অমন চমকাইয়া উঠলে কেন?
1: বাবুর গায়ে মুখে এগুলা কি ভাই রইছে?
0: কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, লাল লাল দানা দানা ফুসকুড়ি ভাই রইছে কপালে গায়ে, সারা শরীরে তো ভরে গেছে।
1: আমার মনে হয় বাবুর গায়ে হাম ভাই।

0: বাবুরে, ডাক্তার কাছে নিয়ে লাগবো। বাবুর অবস্থা আমার কাছে একদম ভালো ঠেকতেছে না।
1: এত রাইতে ডাক্তার কই পাইবা?
0: ডাক্তার হাসপাতালেই পাওয়া যাইবো, পরে সদর হাসপাতালে নিয়ে যাবো, চলো।
1: এত রাতে যাইবা? সকালে গেলে হয় না?
0: না বাবুর বাপ, অবহেলা করো না, তুমি এক্ষুনি বাইর হও, বাসার পাশেই তো তোমার রিক্সার গ্যারেজ, তোমার রিক্সাটা নিয়ে আসো।
1: আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা আনতে যাইতাছি, তুমি বাবুরে নিয়ে বাইর হও।
0: আচ্ছা জলদি যাও,
1: ঘরে তালা দিও কিন্তু।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসো।
1: আমিনা, আমরা সদর হাসপাতালে আইসা পড়ছি, নামো।
0: হ্যাঁ নামতেছি, তুমি বাবুরে একটু ধরো, আমি রিক্সা থেকে নামাই লই।
1: আচ্ছা দাও, বাবুরে আমার কোলেই দাও, তুমি আমার সাথে আসো। ও ওই যে ইমার্জেন্সি দেখা যায় ওইখানে চলো।
0: আচ্ছা ঠিক আছে চলো, বাবুরে তাড়াতাড়ি নিয়ে চলো।
1: ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমার বাচ্চাটার একটু দেখেন।
2: আচ্ছা আচ্ছা দেখছি দেখছি, কি হয়েছে আপনার বাচ্চার? আসুন এখানে নিয়ে আসুন। আপনি কি বাচ্চার মা?
0: জি ম্যাডাম, আমি ওর মা।
2: আপনি বাচ্চাকে কোলে নিয়ে আমার সামনে এই চেয়ারে বসুন। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে আগে ওর জ্বরটা দেখি, ঠিক আছে? আচ্ছা আপনার বাবুর জ্বর কখন থেকে?
0: এই তো ম্যাডাম, সন্ধ্যার দিকে অল্প অল্প জ্বর ছিল।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, থার্মোমিটারটা ওর বগলের নিচে দেন। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে ম্যাডাম।
2: আপনার বাচ্চা কি হাঁচি কাশি দিচ্ছে?
0: হ্যাঁ ম্যাডাম।
2: বগলের নিচে থেকে ওই থার্মোমিটারটা দিন আমার হাতে। আচ্ছা শরীরের তাপমাত্রা তো দেখছি অনেক বেশি, শরীরে লাল লাল র‍্যাশ বের হয়েছে।
1: ম্যাডাম কি হয়েছে আমার বাবুর?
2: ওর হাম হয়েছে।
0: ম্যাডাম এইটা খুব খারাপ অসুখ।
2: হ্যাঁ, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে সংক্রামক রোগ বুঝলেন, যা মেজলস নামক এক প্রকার ভাইরাস থেকে প্রথমে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়।
1: ম্যাডাম হাম হইলে কিভাবে বুঝবো, মানে লক্ষণগুলো কি কি?
2: আচ্ছা আচ্ছা বলছি শুনুন, হাম হলে শিশুর শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, 103, 104 এমনকি 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বর 9 থেকে 11 দিনের মধ্যেই বেড়ে যাবে। এছাড়া চোখ ও নাক দিয়ে পানি পড়বে, হাঁচি ও কাশি হবে, যেহেতু শ্বাসতন্ত্র সংক্রামিত হয় তাই। শরীরে লাল লাল র‍্যাশ হবে, সারা শরীরে ব্যথা হবে, এছাড়া চোখ লাল হবে আর গলা ব্যথা হবে।
0: এই রোগটা কিভাবে ছড়ায় ম্যাডাম?
2: এই রোগটা আক্রান্ত রোগীর হাঁচি কাশি কফ থুতু এবং তার ব্যবহার্য জিনিসপত্র থেকে বাতাসের মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত রোগীর জীবাণু 15 থেকে 20 জন সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে।
1: এই রোগে কারা বেশি আক্রান্ত হয় ম্যাডাম?
2: হ্যাঁ বলছি শুনুন, 5 বছরের কম বয়সী শিশু যারা, তারা বেশি আক্রান্ত হয়। এছাড়া গর্ভবতী নারী আর 20 বছরের বেশি বয়সী নারী পুরুষ, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম, এমন লোকদের মধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া হামের প্রতিষেধক টিকা না নেয়া প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে।
0: আচ্ছা ম্যাডাম, হামে আক্রান্ত রোগীর অভিভাবক বা নিকটজনদের জন্য করণীয় বা আপনার পরামর্শ কি?
2: হ্যাঁ বলছি, আমার পরামর্শ হলো আক্রান্ত শিশুকে অন্যান্য সুস্থ শিশুদের থেকে 1 সপ্তাহ আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, 2 দিনে 2টা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, যেহেতু শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয় তাই। এছাড়া রোগীকে পুষ্টিযুক্ত খাবার দিতে হবে আর ঘন ঘন তরল খাবার দিতে হবে, সময় মতো হামের টিকা দিতে হবে। এছাড়া রোগীর অবস্থা খারাপ দেখলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
1: আচ্ছা ম্যাডাম, এই হাম কি আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে?
2: না, আতঙ্কিত হবার কিছুই নেই এখন পর্যন্ত। সারা দেশে 18টি জেলায় মোট 30টি উপজেলায় বিশেষ করে 5 বছরের কম বয়স এমন শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কোনো কোনো এলাকায় শিশু মারাও গেছে, সেজন্য যেমন আতঙ্কিত হওয়া যাবে না, আবার অবহেলাও করা যাবে না। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর কি।
0: হামের টিকা বাচ্চাকে কখন দিতে হয় ম্যাডাম?
2: খুব ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন একটা, আর 15 মাস হলে আর একটা হামের টিকা দিতে হবে।
0: ও আচ্ছা।
2: আসার কথা হলো, বর্তমান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে খুব সজাগ। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং এই ভ্যাকসিন স্বাস্থ্য বিভাগে তথা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে।
1: ঠিক আছে ম্যাডাম, আপনার মাধ্যমে হাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ।
2: সবশেষে আমাদের কথা হলো,
3: স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, হাম মুক্ত বাংলাদেশ গড়ি।

এতক্ষণ হাম প্রতিরোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রযোজনা মোহাম্মদ শাহিদুল ইসলাম। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি সূত্রে জানানো যাচ্ছে যে আগামী 17 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে বাৎসরিক বিমান বিধ্বংসী গোলা বর্ষণ অনুশীলন করা হবে। এ ফায়ারিং কার্যক্রম চলাকালীন প্রতিদিন সকাল 7টা হতে রাত 10টা পর্যন্ত জনসাধারণের প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় জনসাধারণ জেলে নৌযান ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্যখাতে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর, তবে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মানহানিকর ও অপতথ্য প্রচার রোধে ব্যবস্থা নেবে সরকার। রাষ্ট্রদূত এ বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। এদিকে এই সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় ভুল ও অপতথ্য প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ স্বাধীনতা যুদ্ধের স্মৃতি অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবি জানিয়েছে, 2027 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুষকে বলেন, যার যতটুকু অবদান তা নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড মাহবুব উল্লাহ বাসুষকে বলেন, জিয়াউর রহমানের লেখা এ নিবন্ধের ঐতিহাসিক মূল্য আছে, এর মাধ্যমে কোমলমূর্তি শিক্ষার্থীরা স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারবে। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি আজ চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় 107টি দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে

0: অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহাদি আমিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 13টি সিটি কর্পোরেশনের অনুকূলে মোট 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি অর্থবছরের জন্য এ অর্থ আবর্তক অনুদান হিসেবে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন এক শাখা থেকে 13ই সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বরাদ্দের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে সর্বোচ্চ 4,50,00,000 টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 4,39,00,000 টাকা। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের 2,28,00,000 টাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2,00,00,000, বগুড়া সিটি কর্পোরেশন 1,75,00,000 এবং রাজশাহী সিটি কর্পোরেশন 1,02,00,000 টাকা পেয়েছে। অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ 73,00,000, বরিশাল 72,00,000, ময়মনসিংহ 65,00,000, খুলনা 60,00,000, কুমিল্লা 52,00,000, রংপুর 52,00,000 এবং সিলেট সিটি কর্পোরেশন 32,00,000 টাকা বরাদ্দ পেয়েছে। আদেশ অনুযায়ী বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দল আজ জানায়, বিধ্বস্ত ভবনের মধ্যে 50টি শিশুসহ অন্তত 100 জন ফিলিস্তিনি আটকা পড়েছে। গত মধ্যরাতে ভবনটি ধসে পড়ার সময় লোকজন ঘুমিয়েছিলেন। সিভিল ডিফেন্স দল লোকজনের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শুনবার জন্য। প্রথমেই শুনবেন জীবন সঙ্গী ছবি থেকে গান, যুগলে গিয়েছেন শাকিলা জাফর ও এন্ড্রু কিশোর।

0: গান শুনলেন আগুনের কণ্ঠে হৃদয় রায়না ছায়াছবি থেকে। এবারে ঘরদুয়ার ছায়াছবির গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।
1: তুমি বলো।
2: না না, তুমি বলো।
1: তোমার আব্বাকে বলো।
2: না না, তোমার আব্বাকে বলো।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে অপেক্ষা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

প্রিয় শ্রোতা, এরই সাথে বিদায় নিচ্ছি ছায়াছবির গানের অনুষ্ঠান থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমেই দেশের গান, শিল্পী এম এ খালেক ও মোশাররত শবনম, গানের গীতিকার গোলাম সারওয়ার সলক।

বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি সূত্রে জানানো যাচ্ছে যে আগামী 17 সেপ্টেম্বর 2026 হতে 26 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ অনুশীলন করা হবে। এই ফায়ারিং কার্যক্রম চলাকালীন প্রতিদিন সকাল 7টা হতে রাত 10টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের এলাকায় সকল বিমান, জাহাজ, নৌকা, অন্যান্য যানবাহন, জেলে ও জনসাধারণের প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন প্রিয় শ্রোতা, রয়েছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। এবারে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এরই সাথে শেষ হলো পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সিরাজুল ইসলাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশ উভয়ের গণতান্ত্রিক ক্ষেত্রে ভ্রাতৃপ্রীতম দেশ। স্পিকার আরও বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদেরকে বারবার উৎসর্গ করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে তারা কখনো বিচ্যুত হয় নাই। এ সময় জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথযাত্রা সুগম করেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাষ্ট্রদূত এদেশের গণতন্ত্রকে কার্যকর করতে জার্মান সরকারের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্যখাতে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর, তবে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মানহানিকর ও অপতথ্য প্রচার রোধে ব্যবস্থা নেবে সরকার। রাষ্ট্রদূত এ বিষয়ে অংশীজনদের সাথে মত বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি আজ চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় 160টি দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী সরকার। গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহাদি আমিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমেছে, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে।

0: এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ ঢাকায় তার নিজ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য যোদ্ধার স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির। গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা 16 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দল আজ জানায়, বিধ্বস্ত ভবনের মধ্যে 50টি শিশুসহ অন্তত 100 জন ফিলিস্তিনি আটকা পড়েছে। গত মধ্যরাতে ভবনটি ধসে পড়ার সময় লোকজন ঘুমিয়েছিলেন। সিভিল ডিফেন্স দল লোকজনের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করব, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই বৃষ্টি ভেজা আকাশ ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মিমি নাজনীন।

শুনলেন সাজঘর ছায়াছবি থেকে সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদারের কণ্ঠে গান। এবারে কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে গান স্বামী ছিনতাই ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ ছায়াছবির গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: আজকেও একটা রিজেকশন লেটার। ঢাকা শহরের এই চার দেয়ালের মেসে বসে থাকতে থাকতে মাথাটা জ্যাম হয়ে গেছে। গ্রামের মানুষ ভাবে আমি ঢাকায় রাজত্ব করছি, আর আমি এখানে তিন বেলা ডাল ভাত খাওয়ার জন্য লড়ছি। এইভাবে বেঁচে থাকার চেয়ে
2: আবির, একটু দরজাটা খোলো বাবা।
1: চাচা, মেস ভাড়াটা এই সপ্তাহেও দিতে পারলাম না, আসলে কোনো টিউশনিও পাচ্ছি না আর।
2: আরে না না না, আমি তো মেস ভাড়া নিতে আসি নাই বাবা, তোমার সাথে একজন দেখা করতে আসছে, তোমার দেশের বাড়ি থেকে আসছে।
3: কি রে আবির, চিনতে পারিস? আরে আমি ফরহাদ।
1: ফরহাদ, তুই হঠাৎ ঢাকায়? তাও আবার আমার মেসে?
3: ঢাকায় আসছিলাম আধুনিক কৃষি মেলায় সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার নিতে, ভাবলাম আমার দোস্তের সাথে দেখা কইরা যাই। এই নে, তোর জন্য আমার নিজের বাগানের তাজা ড্রাগন ফল আর স্ট্রবেরি নিয়ে আসছি।
1: পুরস্কার পাচ্ছিস, সফল উদ্যোক্তা হয়েছিস। আর আমার অবস্থা দেখ, অনার্স মাস্টার্স শেষ করে এই শহরে স্রেফ একটা কেরানির চাকরির জন্য জুতো ক্ষয় করছি। নিজের উপর ঘেন্না ধরে গেছে রে, আমার আর কোনো আশা নেই।
3: এই ভুলটাই আমি তিন বছর আগে শুধরে নিয়েছিলাম আবির। তুই যখন ঢাকায় আসলি, আমিও তখন চাকরির পেছনে ঘুরছিলাম, কিন্তু চিল্লাইয়া চাকরি খোঁজার চেয়ে আমি ভাবলাম আমাদের গ্রামের পড়ে থাকা আবাদী জমিগুলোকে কাজে লাগাই।
1: কিন্তু কৃষি কাজ, লোকে কি বলবে? এত পড়ালেখা করে চাষবাস করবি?
3: আরে ধুর, এখনকার কৃষি তো আর মানধাতা আমলের না। আমি আধুনিক প্রযুক্তিতে ড্রাগন চাষ আর মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষের উপর ট্রেনিং নিলাম। প্রথম বছর একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন আমার প্রজেক্টে গ্রামের আরো দশটা বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। মাস শেষে লাখ টাকার উপরে লাভ থাকে। চাকরি দিয়ে স্বাধীনতা পেতাম বল?
1: ফরহাদের কথাগুলো যেন বুকের ভেতর তীরের মতো বিঁধল। আমি সিভির কাগজ হাতে নিয়ে যে শহরে ধুলবালি গিলছি, সেই কাগজের চেয়ে আমার গ্রামের উর্বর মাটি তো অনেক বেশি দামি।
4: ফরহাদ, আমি কি পারবো রে?
1: আমার তো পুঁজি বা টাকা নেই, চাষ করতেও তো টাকার দরকার।
3: টাকা কোনো সমস্যাই না রে দোস্ত, এখন সরকার আমাদের মতো তরুণদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তুই গ্রামে চল আমার সাথে, কালকেই তোকে নিয়ে উপজেলা কৃষি অফিসে যাব। হতাশা ঝেড়ে ফেলে নিজের মাটির দিকে তাকা, দেখবি মাটি তোকে কখনো খালি হাতে ফেরাবে না।
1: রহিম চাচা, আগামী পরশুই আমি মেস ছেড়ে দিচ্ছি, এই অচেনা শহরের খাঁচায় আর না, আমি আমার গ্রামে ফিরবো।
2: এই তো শিক্ষিত ছেলের মতো কথা, নিজের পায়ে দাঁড়ানোর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই বাবা। তোমার জন্য দোয়া করি, অনেক দোয়া রইল তোমার জন্য।
1: জি চাচা।
3: আসসালামু আলাইকুম স্যার।
5: ওয়ালাইকুম আসসালাম। আরে ফরহাদ জি, বসো বসো। তোমার ড্রাগন প্রজেক্টের কি অবস্থা, আর সাথে কাকে আনলে?
3: আলহামদুলিল্লাহ স্যার, ড্রাগন আর স্ট্রবেরির ফলন এবার খুব ভালো হয়েছে। স্যার, ও আমার বন্ধু আবির, ঢাকা থেকে মাস্টার্স শেষ করে গ্রামে ফিরেছে। ও এখন নিজের জমিতে পেঁপে আর আধুনিক জাতের ফলের বাগান করতে চায়, কিন্তু ওর তো কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট বা আইডিয়া নাই।
5: চমৎকার সিদ্ধান্ত আবির ভাই, আমাদের তো এমন শিক্ষিত তরুণদেরই দরকার। আপনাদের মতো যুবকেরা এগিয়ে আসলে দেশ বদলে যাবে। আপনাদের নিজেদের আবাদী জমি আছে তো?
1: জি স্যার, বাড়ির পাশে প্রায় 3 বিঘা জমি অনাবাদী পড়ে আছে। কিন্তু স্যার, শুরু করার মতো পর্যাপ্ত মূলধন বা টাকা তো আমার কাছে নেই।
5: ওটার জন্যই তো সরকার আপনাদের পাশে আছে। আপনি আজকেই একটা আবেদনপত্র জমা দিন, আমরা আপনাকে সরকারি কৃষক কার্ড বা কৃষি উপকরণ সহায়তা কার্ড করে দেব।
1: কৃষক কার্ড, এটা দিয়ে কি হবে স্যার?
5: এই কার্ডের অনেক সুবিধা। প্রথমত, এই কার্ড থাকলে আপনি সরকার নির্ধারিত মূল্যে বীজ, সার ও উন্নত মানের বালাইনাশক সরাসরি পেয়ে যাবেন, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি রেয়াতি সুদে ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। কোনো জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের এই লোন দেয়া হচ্ছে।
1: সত্যি স্যার, আমি তো ভাবতেই পারিনি সরকার আমাদের জন্য এত সহজ ব্যবস্থা করে রেখেছে। আমি তো এতদিন না জেনে ঢাকায়
4: হতাশার সাগরে ডুবছিলাম।
5: একদম হতাশ হবেন না, আমরা শুধু লোন বা কার্ডই দেব না, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি আপনার জমিতে গিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা করবেন এবং ড্রাগন বা পেঁপে চাষের আধুনিক মালচিং পদ্ধতি ও সেচ ব্যবস্থার উপরে আপনাকে বিনামূল্যে ট্রেনিং দেবেন।
3: দেখলি তো আবির, আমি তোকে বলেছিলাম না, মেধার সঠিক গাইডলাইন থাকলে নিজের মাটিতেই সোনা ফলানো সম্ভব।
4: আমি বুঝতে পেরেছি ফরহাদ, চাকরির পেছনে ছুটে যে সময় নষ্ট করেছি তার চেয়ে এই মাটিতে ঘাম ঝরালে অনেক আগেই নিজের একটা পরিচয় তৈরি হতো। ধন্যবাদ স্যার, আপনার এই আশ্বাস আমার মতো একজন হতাশ যুবকের চোখ খুলে দিল। শহরের ধোঁয়া আর কৃত্রিম রঙিন আলো আমাকে কেবল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আজ আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। আমার মেধা আর এই কৃষক কার্ডকে অস্ত্র করে আমি আমার গ্রামের মাটিকে সবুজে ভরিয়ে দেব। আমি আর বেকার নই, আমি একজন গর্বিত স্বাধীন উদ্যোক্তা।
6: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
7: আপনাকে ধন্যবাদ।
6: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
7: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
7: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
6: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
7: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
6: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
7: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
6: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
7: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
6: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
7: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
6: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
7: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
6: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
7: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
6: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
7: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
6: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
7: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
6: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
7: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
6: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
7: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
6: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
7: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
7: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে কাজী নজরুল ইসলামের কথায় শেখ আবুল বাশারের কণ্ঠে।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। সুধীশ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারে গানটি শুনবেন সালাউদ্দিন খানের কণ্ঠে, গীতিকার ডাক্তার পিয়ার মোহাম্মদ।

দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। যে বই পড়ে না, তার মধ্যে মর্যাদা বোধ জন্মায় না। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Gaza, where it reeks of collapse. The building collapsed at midnight while people inside were sleeping. Palestinian civil defense teams are continuing to search missing people. Iranian Foreign Minister Abbas Araghchi has arrived in China to meet the counterpart Wang Yi as Beijing seeks to mediate an end to the war. China has been pressing both Washington and Tehran to step back from further confrontation, the statement. Quoting Chinese Foreign Minister said, China does not want to see regional tensions escalate further to include Yemen and the Red Sea. The country also asked Washington and Tehran to engage in substantive consultation on outstanding issues based on the Islamabad Memorandum of Understanding, added the statement. Araghchi said Wang also met last week on the sidelines of the BRICS summits in New Delhi. Finally, weather and focus volatility. Lwantunai says there is no inner river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar Banijik Shongbat Porchi Abdul Mannan. বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান লু জুলং গ্রুপ। আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এই আগ্রহ প্রকাশ করেন। চীনের এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত চমৎকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। এই যৌথ উদ্যোগ সফল হলে বাংলাদেশের মেরিটাইম সেক্টরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদে আমিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহদে আমিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি ও খাদ্য পণ্যের দাম বৃদ্ধির হার কমেছে, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের সরবরাহ তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। চলতি অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 7.351 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 15.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী পয়লা জুলাই থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে 7.351 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 6.375 বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 9.60 কোটি ডলার। এদিকে চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1.526 বিলিয়ন মার্কিন ডলার, গত বছরের একই সময়ে এসেছিল 1.475 বিলিয়ন ডলার। এ সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 3.4%। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 180টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত ছিল 53টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5494 পয়েন্টে। ডিএসইতে আজ 556.2 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 504.86 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.66 টাকা, ক্রয় 122.66 টাকা, ইউরো বিক্রয় 144.17 টাকা, ক্রয় 141.57 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.40 টাকা, ক্রয় 165.30 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.15 টাকা, ক্রয়

0: 20 টাকা 49 পয়সা, দিরহাম বিক্রয় 33 টাকা 83 পয়সা, ক্রয় 33 টাকা 22 পয়সা, কুয়েতি দিনার বিক্রয় 404 টাকা 84 পয়সা, ক্রয় 397 টাকা 44 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97 টাকা 60 পয়সা, ক্রয় 95 টাকা 83 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 43 পয়সা, ক্রয় 29 টাকা 82 পয়সা এবং থাইবাত বিক্রয় 3 টাকা 73 পয়সা, ক্রয় 3 টাকা 67 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আজ বেলা 3:20 থেকে 3:23 পর্যন্ত মোট 3 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ ও সুন্দর আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
4: শ্রোতা বন্ধু, অভিমান বড় অদ্ভুত এক অনুভূতি। এটা রাগের মতো নয় যেখানে সম্পর্ক ছিন্ন করে চলে যেতে ইচ্ছে করে। অভিমান বরং এমন এক নীরব কষ্ট যেখানে দূরে সরে গিয়েও মনটা বারবার সেই মানুষটির কাছেই ফিরে যেতে চায়, যার কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই, তার উপর কখনো অভিমান হয় না। অভিমান শুধু তার উপরই হয় যার কাছ থেকে আমাদের একটু বেশি ভালোবাসা, একটু বেশি যত্ন, একটু বেশি আপন করে পাওয়ার আশা থাকে। তাই অভিমানের আড়ালেও ভালোবাসা লুকিয়ে থাকে। আর এই রকমই একটি অভিমানের গান আমাদের অনুষ্ঠানের শুরুতেই শুনবেন, অভিমান করি অভিনয় করি না। গানটি রঙ্গ শাহাবুদ্দিনের কথায় ও বশির আহমেদের সুরে। বশির আহমেদ নিজেই গানটিতে কণ্ঠ দিয়েছেন। শ্রোতা বন্ধু, চলুন শুনে আসি।

প্রিয় শ্রোতা বন্ধু, সমুদ্র মানেই একরাশ প্রশান্তি, না বলা কথা আর গভীর অনুভবের প্রতিচ্ছবি। তার ঢেউয়ের শব্দে যেমন থাকে সুর, তেমনি জোয়ার ভাটার মাঝে লুকিয়ে থাকে জীবনের ওঠা পড়া। প্রিয় মানুষটিকে সাথে নিয়ে সাগর পাড়ের অসীম আকাশের নিচে হাত ধরে কাটিয়ে দিতে মন চায় অনন্তকাল। কেউ বা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তার প্রিয় মানুষটির কপালে ছোঁয়াতে চায়। আর এমনই একটি সোনালী যুগের রোমান্টিক গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। গানটির গীতিকাব্যকার জেবুন্নেসা জামাল ও করিম শাহাবুদ্দিনের সুরে গানটি গেয়ে শোনাবেন শিল্পী জিনাত রেহান।

0: জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করিলেম ধ্যান। গানটি শুনলে বুঝতে পারা যায় এই পৃথিবীতে আমরা সবাই নিয়মের অধীন। সংসার মানেই যেখানে হিসাব নিকাশ, দায়িত্ব আর প্রতিদিনের চাওয়া পাওয়ার চাকা ঘোরানো। কিন্তু গানের নায়ক এই চেনা সংসারে থেকেও যেন এক বিচ্ছিন্ন দ্বীপের মতো।
1: আর এই গানে গীতিকার কবি জীবনানন্দ দাশের জীবনের সেই চিরপরিচিত নিঃসঙ্গতা ও উদাসীনতাকে টেনে এনেছেন। জীবনানন্দ যেমন বাস্তবে পৃথিবীর কোলাহলের মাঝে থেকেও এক মায়াবী কুয়াশাচ্ছন্ন জগতের বাসিন্দা ছিলেন, গানের চরিত্রটিও ঠিক তেমনি। তিনি সংসারে আছেন, কিন্তু সংসারের মোহে বাধা পড়েননি। আর এই গানটির গীতিকার ওসমান শওকত ও সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ।
0: শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অবহেলা এমন এক নীরব কষ্ট যার কোনো শব্দ নেই, অথচ তার ভার অনেক গভীর। আঘাত করলে চামড়া কাটে, কিন্তু অবহেলা করলে মন কাটে। এই কষ্টের কোনো বাহ্যিক দাগ থাকে না, অথচ ভেতরের রক্তক্ষরণ থামানো যায় না। প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেলে মানুষ প্রথমে অভিমান করে, তারপর অপেক্ষা করে, আর এক সময় ধীরে ধীরে নীরব হয়ে যায়।
1: কারণ বারবার নিজের গুরুত্ব বোঝাতে গেলে ভালোবাসার সৌন্দর্যটাই যেন ম্লান হয়ে যায়। কখনো কখনো আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তার কাছেই নিজের উপস্থিতি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তখন বুঝতে শিখি, ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, ভালোবাসা হলো একে অপরের অনুভূতির মূল্য দেওয়া। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান
0: চিরদিন অবহেলা করেছো যারে, গানটির গীতিকাব্যকার হীরেন্দ্রনাথ মৃধা ও সুরকার বিশ্বজিৎ সরকার। তাহলে চলুন শ্রোতা বন্ধু, গানটি শুনে আসি ফাহমিদা নবীর কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি আমাদের সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: ও আমি শিমুল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ হাবিবুর রহমান ও প্রযোজনা করেছেন মাহমুদ মনিরুজ্জামান।
0: সবাই খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন। ধন্যবাদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ ও আমি লায়লা আরিয়ানী হোসেন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম ও নাসরিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমি।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধের শুরুটা হোক নিজের ঘর থেকেই। আমরা যদি নিয়মিত বাড়ির চারপাশ পরিষ্কার রাখি, পানি জমতে না দিই এবং পরিবারের পাশাপাশি প্রতিবেশীদেরও সচেতন রাখি, তাহলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আসুন আমরা সবাই মিলে একটি অঙ্গীকার করি, আমার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখব, কোথাও অপ্রয়োজনে পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করব, ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে নিজে জানব এবং অন্যদেরও জানাব, জ্বর অথবা অসুস্থতার ক্ষেত্রে অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেব। প্রিয় শ্রোতা, আমরা যদি সম্মিলিতভাবে সবাই একযোগে কাজ করে যাই, তাহলেই সম্ভব ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়া। আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী মোহাম্মদ রাশেদউদ্দিন ও সহশিল্পী বৃন্দ। গানের কথা সাজিয়েছেন রুঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সহশিল্পী বৃন্দ।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি। পরিচয়ালোনায় প্রফেসর ইকবাল হোসেন।
5: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কমন মিস্টেক্স ইন ইংলিশ। ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইংরেজি শিখছেন একেবারে সেই প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং ডিগ্রি পর্যায়ে, কিন্তু তারপরেও অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে কীভাবে সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজি বলা ও লেখা যায়। আমাদের প্রচেষ্টা হলো শুদ্ধভাবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা তাদের এই ছোটো ছোটো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ওভারকাম করতে পারে এবং শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারে। তো আমাদের যে প্রক্রিয়া, মানে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো যে একটি ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং পাশাপাশি তার যে গ্রামাটিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটা নিয়ে আমরা আলোচনা করব, কোথায় সেই দোষটি,

0: প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল গো টু অ্যাব্রড টুমারো, আগামীকাল সে বিদেশে যাবে। হি উইল গো টু অ্যাব্রড টুমারো, এটা একটি ইনকারেক্ট সেন্টেন্স। হি উইল গো টু অ্যাব্রড হয় না, হি উইল গো অ্যাব্রড। এই অ্যাব্রড শব্দটি কিন্তু এটা অ্যাডভার্ব, সুতরাং সে এই গো ভার্বটি ভার্বের পরে অ্যাব্রডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অ্যাব্রড তো আর নাউন না, সুতরাং কোনো দেশ না যে হি উইল গো টু। আমরা বলতে পারি হি উইল গো টু এ ফরেন কান্ট্রি, হি উইল গো টু জার্মানি, হি উইল গো টু ব্রিটেন, এটা বলতে পারি যখন নাউন হয়। কিন্তু সে বিদেশে যাবে, এই যে বিদেশ বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি, অ্যাব্রড এটা অ্যাডভার্ব। সুতরাং হি উইল গো অ্যাব্রড, এখানে আর কোনো প্রিপোজিশন অর্থাৎ টুর প্রয়োজন নেই। হি উইল গো অ্যাব্রড টুমারো, হি উইল গো অ্যাব্রড। আমরা ওই যে বললাম যে নাউন হলে আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্ব সেক্ষেত্রে আর কোনো টুর প্রয়োজন নেই। পরের সেন্টেন্সটি হল দ্য পুলিশ হ্যাজ প্রুভড দ্য অ্যাক্সিডেন্ট, দ্য পুলিশ হ্যাজ প্রুভড দ্য অ্যাক্সিডেন্ট। পুলিশ দুর্ঘটনাটি খতিয়ে দেখেছে, তদন্ত করেছে, প্রুভ। পুলিশ হ্যাজ প্রুভড দ্য অ্যাক্সিডেন্ট। এখানে কিন্তু একটি সাবজেক্টের পরে ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই বিষয়ে আমাদের একটি ভুল এখানে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় না, পুলিশের পরে সবসময় মানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, আর হয়, ওয়ার হয়, হ্যাজ হবে না, এটি হ্যাভ হবে। দ্য পুলিশ হ্যাভ প্রুভড দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনা তদন্ত করেছে। কাজেই শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে পুলিশ একটি প্লুরাল সাবজেক্ট, পুলিশ বলতে একজনকে বোঝায় না, পুলিশ বলতে পুলিশ একটি জন একটি গোষ্ঠী গোষ্ঠীকে বোঝায়, একটা বাহিনীকে বোঝায়। সুতরাং দি পুলিশ হ্যাভ প্রুভড দি অ্যাক্সিডেন্ট, পুলিশের পরে আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, এটা মনে রাখতে হবে। এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে না, পুলিশের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। দ্য পুলিশ হ্যাভ প্রুভড দি অ্যাক্সিডেন্ট। পরের সেন্টেন্স ছিল আই বট এ লট অফ ফিশেস, এখানেও আমরা সিঙ্গুলার প্লুরাল জনিত যে ভুলটা সেই ভুলটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আই বট এ লট অফ ফিশেস হয় না, আই বট এ লট অফ ফিশ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। এর বাকি অংশ শুনবেন পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর। আল্লাহ তাআলা কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আল হাদিস।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের আজান ও দোয়ার পর আমরা আবার ফিরে এলাম চলো ইংরেজি শিখি অনুষ্ঠানে।
1: শ্রোতা বন্ধুরা, এখানে মনে রাখতে হবে একটা জিনিস, ফিশটা কিন্তু সিঙ্গুলার, ফিশটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফিশেস হয় না, কখনোই ফিশেস হয় না। আই বট এ লট অফ ফিশ, লট অফ ফিশ, আই বট এ লট অফ ফিশ, আই কট ফাইভ ফিশ, ফাইভ ফিশেস না, ফাইভ ফিশ, টেন ফিশ, সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, ফিশটা সবসময় সিঙ্গুলার হিসেবে, অর্থাৎ এটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আই বট এ লট অফ ফিশ, দিস ইজ এ গুড নিউজ, দিস ইজ আ গুড নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনকে যেমন প্লুরাল করা যায় না, আবার তার আগে এ আন ব্যবহার করা যায় না, দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ, এটা একটি ভালো খবর, দিস ইজ গুড, এ গুড নিউজ এটা হয় না, যেহেতু নিউজটা আনকাউন্টেবল, সুতরাং এখানে আমরা এ ব্যবহার করতে পারি না, দিস ইজ গুড নিউজ। হি গেভ মি অ্যান ইনফরমেশন, এখানেও একই ধরনের, নিউজের মতো ইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখি এটি আনকাউন্টেবল নাউন, এইটি ইনফরমেশনস বলা যাবে না, এটা প্লুরাল করা যাবে না। হি গেভ মি ইনফরমেশন, অ্যান ইনফরমেশন না, সঠিকটা হলো হি গেভ মি ইনফরমেশন, কিংবা এটাও আমরা বলতে পারি না হি গেভ মি মেনি ইনফরমেশনস, না এটাও করা যাবে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, কিংবা তার পূর্বে এ অ্যান ব্যবহার করা যায় না, এটা মনে রাখতে হবে, এটুকু মনে রাখলেই হবে। নিউজটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে এটাকে প্লুরাল করা যাবে না, অথবা এর পূর্বে এ অ্যান ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো কথা আছে, সেটা হচ্ছে যে সে আমাকে একটি ইনফরমেশন দিল, হি গেভ মি পিস অফ ইনফরমেশন, এখানে আমরা পিস অফ ইনফরমেশন ব্যবহার করতে পারি, পিস অফ ইনফরমেশন, হি গেভ মি এ পিস অফ ইনফরমেশন, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি হলো আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, তা এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ইয়েস্টারডে যখন আসে গতকাল, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমরা এই দেখছি যে এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, যখন লাস্ট, ইয়েস্টারডে এই জাতীয় শব্দ থাকবে, লাস্ট নাইট, হ্যাঁ ইয়েস্টারডে, এগুলো থাকলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের নিয়ম হলো যে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তো এখানে গো ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং হ্যাজ গন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছে, এটি ভুল হয়ে গেছে, কেন ভুল হয়েছে, কারণ ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, অবশ্যই অবশ্যই সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আরিফ ওয়েন টু ঢাকা ইয়েস্টারডে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ইউজ টু ওয়ার্ক ইন দ্য সান, সে রোদের মধ্যে কাজ করতে অভ্যস্ত, এই যে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টুর পরে কিন্তু ভার্ব প্লাস আইন যে হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, এটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে, এবং তারপরে যদি ইউজ টু থাকে, অবশ্যই ভার্ব প্লাস আইন জি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা কখনো কখনো আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করি, ওই ক্ষেত্রে ভার্ব প্লাস আইন জি হবে না, যেমন আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই হাইস্কুল লাইফ, হাইস্কুল লাইফে আমি ফুটবল, আমি খেলতাম ফুটবল, খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের পরে অ্যামিজার ওয়াজার নেই, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, অতীতকালের অভ্যাস বোঝাতে, অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ভার্বের পরে কোনো আইনজি যোগ হবে না, কিন্তু ইউজ টু যখন অভ্যস্ত বোঝায়, ইউজ টু যখন অভ্যস্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা বি ভার্ব ব্যবহার করি, হি ইজ ইউজ টু, এবং ভার্ব প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড, চাইনিজ ফুড খেতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড, তো তাহলে যখন সাবজেক্টের পরে একটি বি ভার্ব থাকে এবং তারপর ইউজ টু থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইনজি হবে। কিছু কিছু ভার্ব থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, ভার্ব থাকে, যেটি হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফর্মে যখন থাকে ভার্বটা, তখন ওই ভার্বের টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আই এম কমিটেড, আমি দায়বদ্ধ টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশকে সেবা করতে। এই কমিটেডের পরে টু বাড়বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কমিটেডের পরে টু বাড়বে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, আমি আই এম কমিটেড টু সার্ভ মাই কান্ট্রি বললে ভুল হবে, আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, সার্ভিং মাইন্ড, ইউজ টু, কমিটেড টু, উইথ এ ভিউ টু, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। পরের সেন্টেন্সটা আছে, হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের যে স্টেটমেন্ট, পূর্বের যে উক্তি, সে উক্তি অস্বীকার করলো, বললো যে না আমি তো এই কথা বলিনি, অস্বীকার করলো। তা এই যে অস্বীকার করা, ই রিফিউজ না, এটা আছে ডিনাই, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। আমরা রিফিউজ ব্যবহারই কখন, রিফিউজ আর ডিনাই নিয়ে গণ্ডগোল বাঁধে, কখন রিফিউজ হবে আর কখন ডিনাই হবে। হ্যাঁ, রিফিউজ হচ্ছে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা। আই রিফিউজড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব অস্বীকার করলাম। তাহলে কোনো একটা জিনিস গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, আর ঘটনার সত্যতা অস্বীকার করা হচ্ছে ডিনাই, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই, কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ। হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সেই পূর্বের উক্তি অস্বীকার করলো, এটা রিফিউজ না, এটা হচ্ছে ডিনাই। তাহলে সঠিকটা হলো হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের স্টেটমেন্ট কথা অস্বীকার করলো, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। তাহলে গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই। পরের সেন্টেন্সটি হলো, হাসান ডিনাইড মাই অফার অফ এ জব, হাসান আমার একটা চাকরির প্রস্তাব ডিনাই করলো, অস্বীকার করলো, এটা একটি ভুল সেন্টেন্স। একটা চাকরি প্রস্তাব করলাম যে তুমি একটা চাকরি তোমাকে দিতে চাই, তুমি নেবে, সে এটা নিতে চায় না, তাহলে সে এটা ডিনাই করলো না, সেটাকে রিফিউজ করলো, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। শ্রোতা বন্ধুরা এটা মনে রাখতে হবে যে কোথায় ডিনাই আর কোথায় রিফিউজ, যে ডিনাই ঘটনার সত্যতা অস্বীকার করে, সুতরাং হাসান আমার চাকরির প্রস্তাবে গ্রহণ করতে অস্বীকার করলো, এটা হচ্ছে রিফিউজ, হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। আরেকটি সেন্টেন্স বলি, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, আমরা ইনভাইটেশন বলবো না, সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন, ইনভিটেশন, নট ইনভাইটেশন। রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, ভদ্রতার সাথে বিনয়ের সাথে অস্বীকার করা, সেটা হচ্ছে ডিক্লাইন, এটা দাওয়াত দিল, আমরা তো বলি না তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না, এটা বলি না, এরকম বলি না, বলে যে ভাই দাওয়াত নিতে পারছি না, সরি। বিনয়ের সাথে যখন অস্বীকার করা ডিক্লাইন, হি রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন। সুতরাং এই যে বিনয়ের সাথে অস্বীকার করা ডিক্লাইন, DECLINE, decline. পরের সেন্টেন্সটি হলো, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন, আজকে সন্ধ্যায় বিকেলবেলায়, আজ বিকেলবেলায় আমার বন্ধু আসবে, মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন। তা আমরা এই যে আজকে বিকেলবেলায় বোঝাতে কিন্তু টুডে আফটারনুন বুঝি না, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, আজ সকাল দিস মর্নিং, আজ বিকাল দিস আফটারনুন, আজ সন্ধ্যায় দিস ইভিনিং। সো তাহলে এই সেক্ষেত্রে আমরা টুডে আফটারনুন ব্যবহার করবো না, টুডে মর্নিং ব্যবহার করবো না, টুডে ইভিনিং ব্যবহার করবো না, কি বলবো, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। তাহলে যে আমরা টুডের পরিবর্তে দিস ব্যবহার করব, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। পরের সেন্টেন্সটি, আই উইশ আই ওয়াজ এ মিলিয়নার, আমি যদি একজন কোটিপতি হতে পারতাম। এই যে অপূরণীয় আকাঙ্ক্ষা, এটাকে বলে সাবজাংটিভ মোড, অর্থাৎ যে আশা পূরণ হবে না, ইচ্ছা করা যদি হতে পারতাম, যদি করতে পারতাম। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি পাস্ট সেন্টেন্স হয়, তাহলে ওটা ভার্বটা পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট ফর্ম, পাস্ট ইনভিটেশন পাস্ট ফর্ম হয়। আর যদি বি ভার্ব থাকে, তাহলে সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়, বি ভার্বটি পাস্ট টেন্সে ওয়ার হয়। আই উইশ আই ওয়ার এ মিলিয়নওয়ার, আই উইশ আই ওয়ার এ মিলিয়নওয়ার, আই ওয়ার, ওয়ার হবে যদি আমি কোটিপতি হতে পারতাম। আমি আর একটা উদাহরণ দিই যে আই উইশ আই হ্যাভ এ কার, আমার যদি একটি কার থাকতো, তো আমি বললাম যে পাস্ট ফর্ম হবে এটা, আই উইশ আই হ্যাড এ কার, হ্যাভ না, আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার। যদি আমার একটি কার থাকতো, আই উইশ, এটা সাবজাঙ্কটিক মোড বলে, এটাকে সাবজাঙ্কটিক মোড। একজন লোক বৃষ্টির মধ্যে ভিজছে, ছাতাটা আনেনি, তো বলল যে ছাতাটা থাকলে ভালো হতো, আই উইশ আই হ্যাভ এ কার, আই হ্যাভ অ্যান আমব্রেলা, না আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা, সাথে নেই কিন্তু একটা ছাতা হলে ভালো হতো যদি ছাতাটা থাকতো, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা। সো তাহলে যে আশা পূরণ হওয়ার নয় কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এটাকে সাবজাঙ্কটিক মোড বলে, এবং সেক্ষেত্রে ভার্বটি পাস্ট ফর্ম হয়, এবং যদি বি ভার্ব থাকে, অ্যামিজার ওয়াজার থাকে, সেক্ষেত্রে ওটা সবসময় ওয়্যার হয়, পাস্ট টেন্সে ওয়্যার হয়। পরের সেন্টেন্স আছে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, আমরা সময় হয়েছে আমাদের জার্নি, মানে যাত্রাটা শুরু করার সময় হয়েছে আমাদের যাত্রা শুরু করার। এই যে ইট ইজ টাইম, মানে যে এক্সপ্রেশনে যে সেন্টেন্স ইট ইজ টাইম দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরের ভার্বটি অবশ্যই পাস্ট ইনডিপেন্ডেন্স হবে, পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্ট আওয়ার জার্নি না, সেন্টেন্সটি আছে এখানে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, পাস্ট ফর্ম করতে হবে। স্টার্টের পর একটা ইডি লাগিয়ে দিলে পাস্ট ফর্ম হয়ে গেল, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। পাস্ট টেন্স আমাদের মনে আছে, আসলে পাস্ট না, মানে অবয়বগত, আকারগত, স্ট্রাকচারালি মনে হচ্ছে যেন পাস্ট টেন্স, আসলে তা না, মানে এখনই আমাদের জার্নি শুরু করতে হবে, হ্যাঁ দেরি হয়ে গেছে, এরকম ভাবটা, হ্যাঁ বিরক্ত প্রকাশ করা হচ্ছে। সো ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। পরের সেন্টেন্সটি, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, আপনি কি দরজাটা বন্ধ করতে কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, তাহলে এখানে একটি ভুল আছে, মাইন্ডের পরে যে টু ক্লোজ দি ডোর বললাম, দরজাটি বন্ধ করতে, কিছু কিছু ভার্ব আছে যে সেই ভার্বের পরে একটি ভার্ব থাকলে ওর শেষ আইনজি হয়ে যায়, ভার্ব প্লাস আইনজি যোগ করতে হয়, আইনজি যোগ করতে হয়। আবার কিছু কিছু ভার্ব আছে সে ওই ভার্বের পরে টু প্লাস আরেকটি ভার্ব, টু প্লাস, তাহলে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, আবার ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, ভার্ব প্লাস ভার্ব প্লাস আইনজি, আবার ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, এই মাইন্ডের পরে টু হবে না, এই মাইন্ডের পরে ভার্বের শেষে আইনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করতে মাইন্ড করবেন, আসলে ইংরেজ জাতি এরা খুব সভ্য জাতি, দরজাটি বন্ধ করতে বলছি কৌশলে, দরজাটি কি বন্ধ করতে মাইন্ড করবেন, মানে আমি বলি না এই দরজাটা বন্ধ করে দেয়, ক্লোজ দি ডোর, এটা বেয়াদফি, ক্লোজ দি ডোর বেয়াদফি। সুতরাং উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করতে কিছু মাইন্ড করবেন, আমি কৌশলে তাকে বলছি যে দরজাটি বন্ধ করে দেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে পোলাইটলি বলছি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আন থেকে কি মাইন্ড করবেন, মানে এক গ্লাস পানি আমার খাও, কৌশলে বলছি, কারণ ব্রিটিশরা অত্যন্ত পলিশড নেশন, ভদ্র জাতি, সুতরাং তাদের স্ট্রাক সেন্টেন্স স্ট্রাকচারটা ওইরকম, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। পরের যে সেন্টেন্সটি সেটি হলো, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, সে আমাকে দেখলো এবং লেখা বন্ধ করলো, স্টপ টু রাইট, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, লেখা বন্ধ করলো, এখানে একটু ভুল আছে, সে ভুলটা হলো যে স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, আমরা বলি না স্টপ টু রাইট, আমরা বলি স্টপ রাইটিং, সুতরাং স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, স্টপের পরে সর্বদা ভার্ব প্লাস আইনজি, কিছু কিছু ভার্ব আছে ভার্ব প্লাস আইনজি হয়, আবার কিছু কিছু আছে ভার্ব পরে টু প্লাস ভার্ব হয়, তো স্টপ ভার্বের পরে ভার্ব প্লাস আইনজি। আই প্রেফার ইটিং ফিশ দেন মিট, মাংস অপেক্ষা আমি মাছ খেতে বেশি পছন্দ করি, প্রেফার মানে বেশি পছন্দ করা, আই প্রেফার ইটিং ফিশ দেন মিট, প্রেফার, প্রেফার এটি একটি ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি এরকম আরও কিছু আছে, যেমন জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই জাতীয় শব্দ থাকলে দেন বসে না, এই জাতীয় শব্দের পরে সবসময় টু বসে, টু বসে, আমি কি বলছি, আই প্রেফার, অধিকতর পছন্দ করে ইটিং ফিশ, মাছ খাওয়া, দেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। এর বাকি অংশ শুনবেন ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ এবং স্থানীয় ইংরেজি সংবাদের পর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজুদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুদেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। স্পিকার আরও বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদেরকে বারংবার উৎসর্গ করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে তারা কখনো বিচ্যুত হয় নাই। জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথযাত্রা সুগম করেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্যখাতে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর, তবে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মানহানিকর ও অপতথ্য প্রচার রোধে ব্যবস্থা নেবে সরকার। রাষ্ট্রদূত এ বিষয়ে অংশীজনদের সাথে মত বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি আজ চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প শক্তিশালী অবস্থানে রয়েছে এবং দেশের ওষুধ প্রায় 160টি দেশে রপ্তানি হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী সরকার। গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাহদি আমিন বলেন, গত বছরের একই সময় তুলনায় মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমেছে, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ ঢাকায় তার নিজ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। গাজা সিটিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দল জানায়, বিধ্বস্ত ভবনের মধ্যে ৫০টি শিশুসহ অন্তত ১০০ জন ফিলিস্তিনি আটকা পড়েছে। গত মধ্যরাতে ভবনটি ধসে পড়ার সময় লোকজন ঘুমিয়েছিলেন। সিভিল ডিফেন্স দল লোকজনের উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দি নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। The Islamic University unit of Chhatra Dal conducted a cleanliness campaign on the campus today as part of the nationwide Dengue Prevention and Cleanliness Drive 2026. Vice Chancellor of the University, Professor Dr. A.K.M. Matinur Rahman, inaugurated the program as chief guest. Presided over by convener of the Chhatra Dal Islamic University unit, the inaugural function was attended among other by Pro Vice Chancellor Professor Dr. Muhammad Imtiaz Hussain and Treasurer Professor Dr. Muhammad Idris Ali as special guests. A two-day efficiency and capability-enhancing training workshop began at the Khulna Police Lines today for the smooth discharge of election duties. Police Commissioner Muhammad Sajjadur Rahman inaugurated the workshop as chief guest. The workshop provided training on various topics including election laws, inter-agency coordination, prevention of election-related violence, the code of conduct, overall security at polling stations, and the use of body-worn cameras. Deputy Police Commissioner M.M. Shakiluzzaman, senior officials of the Khulna Metropolitan Police and the trainees were present at that time. Meanwhile, a similar training workshop was held at the Shiromoni Police Lines in Khulna today for the smooth discharge of election duties. Deputy Inspector General of Police Muhammad Mustafizur Rahman attended it as chief guest. Presided over by Police Super Sarkar Omar Farooq, the program was attended among other by the senior police officials. A workshop on the core road network for rural roads and the determination of road priorities was held at the Shalika Upazila Purishad Auditorium in Magura today. The workshop discussed the present condition of key rural roads in the Upazila, public commuting facilities, the transportation of agricultural products, connectivity to educational and healthcare services, and links to important institutions and local markets. Besides, the workshop emphasized on identifying vital roads to bring them under the core road network and prioritizing them for development and renovation as needed. Chief Engineer of the Local Government Engineering Department, A.N.M. Wahiduzzaman, attended it as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the workshop was attended, among others, by government and non-government officials, political leaders, businessmen, and local elite. The Upazila administration arranged it. A three-day training workshop on the preparation of high-quality shrimp feed and advanced farming management began at the auditorium of the Shrimp Research Center in Bagerhat today. The workshop will provide training on the potential and importance of eco-friendly shrimp farming in coastal areas, selection of farming enclosures, infrastructural development and management, preparation, application and management of supplementary feed, techniques of applying lime and fertilizer to produce natural feed, and shrimp disease prevention and treatment. Presided over by Chief Scientific Officer of Bagerhat Shrimp Research Center, Dr. Akhiri Naima, the inaugural ceremony was attended, among others, by scientific officers and officials of the Shrimp Research Center. 25 shrimp farmers and different parts of the district are taking part in it. The Shrimp Research Center arranged it. Leaders of the city BNP and its affiliated organizations carried out a program in Ward No. 2 of Joshua Town to prevent dengue. The activities included spraying mosquito repellent, cleaning roads and drains, and distribution awareness leaflets. অ্যাডমিনিস্ট্রেটর অব জিলা পরিষদ অ্যান্ড জেনারেল সেক্রেটারি অব দ্য ডিস্ট্রিক্ট বিএনপি মোহাম্মদ দেলোয়ার হোসাইন খান খোকন ইনগুরেটেড দ্য প্রোগ্রাম টুডে অ্যাজ চিফ গেস্ট। The President and General Secretary of Joshua Town BNP as well as the leaders of various levels of the party were present at that time. Saplings of different types of tree were distributed among the heads of different educational institutions of Paigacha Upazila in Khulna today. Kapil Muni City Press Club of Paigacha Upazila arranged it. Meanwhile, saplings of different types of fruit-bearing wooden and medicinal trees were distributed among 100 poor families at the training center of a non-government organization of Itkhola Bazar under Sadar Upazila in Magura today. Presided over by the president of the non-government organization, the distribution program was attended among other by president of Magura Puro BNP and local elite. Cricket and Amchupi Public Club and Library defeated Chuadanga Kanaidanga Cricket Academy by 3 wickets in the 16-team cricket tournament at Amchupi Mini Stadium under Sadar Upazila in Meherpur today. Batting first, Chuadanga Kanaidanga Cricket Academy scored 150 runs for all in 25.4 over. In reply, Amchupi Public Club and Library reached the winning target, scoring 151 runs for 7 in 14.3. Finally, weather. And focused, Valley Chilwan tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
0: প্রিয় শ্রোতা, ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ ইংরেজিতে শোনার পর আমরা আবার ফিরে এলাম চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষা অনুষ্ঠানের বাকি অংশে।
2: মাংস খাওয়া চাইতে তো প্রেফার থাকলে, প্রেফারেবল থাকলে আমরা দেন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু। আই প্রেফার ইটিং ফিশ টু মিট। এই টু মানে হইতে, অপেক্ষাকৃত বেশি, মানে দেন বোঝাচ্ছে আর কি। মাংস চাইতে, চাইতে বোঝাতে আমরা দেন ব্যবহার করি, কিন্তু ল্যাটিন কম্পারেটিভ আসে বিধায় আমরা টু ব্যবহার করব, সেটাও কিন্তু চাইতে বোঝাচ্ছে, দেন দেনের অর্থ বোঝাচ্ছে। আই প্রেফার ইটিং ফিশ টু মিট, ইটিং ফিশ টু মিট। সো তাহলে এগুলো মনে রাখতে হবে যে জুনিয়র, সিনিয়র, মাইনার, মেজর, ইন্টেরিয়ার, ইনফেরিয়ার, প্রেফার, প্রেফারেবল ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, টু ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হল ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প। তাহলে হেল্পের জন্য, সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প। তো এই যে নো ইউজ, যে এক্সপ্রেশনটা ইজ নো ইউজ, নো ইউজের পরে টু প্লাস ভার পায় না, নো ইউজের পরে ভার প্লাস আইজে। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প, ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট হলো ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, নো ইউজের পরে ভার প্লাস এন জি আই। তাহলে সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, ভার প্লাস এন জি। পরের সেন্টেন্স হলো মাই ট্রাউজার ইজ টু শর্ট, আমার ট্রাউজারটি খুব শর্ট, খাটো, টু শর্ট। অতিমাত্রায় বোঝাতে আমরা টু ব্যবহার করি, টু না উচ্চারণ হলো টু, লং সাউন্ড টু। মাই ট্রাউজার ইজ টু শর্ট, টু শর্ট। তো কারেক্ট হচ্ছে মাই ট্রাউজার্স, ট্রাউজার হয় না, ট্রাউজার্স আর টু শর্ট। সো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পার্ট থাকে যেমন ট্রাউজারের, দুটো অংশ থাকে না, চশমা দুটি, ওটা গ্লাসেস বলি, মাই গ্লাসেস, মাই গ্লাস না, গ্লাসেস। হ্যাঁ, তো তাহলে যে দুটি পার্ট থাকে, বাইনোকুলার্স, বাইনোকুলার হয় না, বাইনোকুলার্স, দুটি পার্ট থাকে যেখানে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওটাকে প্লুরাল করি। হ্যাঁ, ওটা দুটা পার্ট থাকলে ফুল, মাই ট্রাউজার্স আর টু শর্ট, মাই ট্রাউজার ইজ টু শর্ট, ভুল, সঠিকটা হলো মাই ট্রাউজার্স আর টু শর্ট। পরের সেন্টেন্সটা আছে থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করতে, অপেক্ষা করা, তিন বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে সময় এবং দৈর্ঘ্য, এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা এককভাবে দেখি, সিঙ্গুলার হিসেবে দেখি, এটাকে প্লুরাল করা যায় না। 3 years একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখি, 3 years ইজ এ লং টাইম, 3 years আর এ লং টাইম না, 3 years ইজ এ লং টাইম। সাধারণত 3 years যেহেতু প্লুরাল, সুতরাং এখানে আর হওয়ার মতো মনে হয় যে আর হলেই ভালো হতো, 3 years আর এ লং টাইম টু ওয়েট। কিন্তু সঠিকটা হলো যে এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং 3 years ইজ এ লং টাইম টু ওয়েট। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যায়, 6 miles আর এ লং ওয়ে, লম্বা সময়, লম্বা পথ, 6 মাইল টু ওয়াক, হাঁটা, 6 miles আর এ লং ওয়ে টু ওয়াক, না এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখা হবে। সুতরাং 6 miles ইজ এ লং ওয়ে টু ওয়াক, তা এই যে সময় বোঝাতে বা দৈর্ঘ্য বোঝাতে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও ওটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখতে হবে এবং ভার্বটি সিঙ্গেল সিঙ্গুলার হবে। 6 miles ইজ এ লং ওয়ে টু ওয়াক, 3 years ইজ এ লং টাইম। পরের সেন্টেন্সটি হল ইট ওয়াজ এ 3 hours জার্নি, এটা ছিল 3 ঘন্টার ভ্রমণ, 3 hours জার্নি। এটা সঠিক, এটা ভুল, সঠিকটা হলো ইট ওয়াজ এ 3 hour জার্নি। ওই 3 এবং আওয়ারের মাঝখানে একটা হাইফেন আছে, 3 hour জার্নি, সুতরাং ওখানে কিন্তু প্লুরাল করা যাবে না, 3 ঘন্টার ভ্রমণ, 3 hour জার্নি। হ্যাঁ, 5 stars হোটেল, ভুল, 5 star হোটেল, এটা ওখানে প্লুরাল করা যাবে না, 5 stars হোটেল না, 5 star হোটেল। সুতরাং এই যে মাঝখানে আমরা একটা হাইফেন লাগাই দিই, 3 hours জার্নি, 5 star হোটেল, এগুলো কিন্তু প্লুরাল করা যায় না, তো এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। পরের যে সেন্টেন্সটি হলো এ ফ্রেন্ড অফ মি কেম ইয়েস্টারডে, আমার এক বন্ধু গতকাল এসেছিল। এ ফ্রেন্ড অফ মি, এখানে একটু গ্রামাটিক্যাল ভুল আছে, এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মাইন, এটা পসেসিভ করতে হবে। এ ফ্রেন্ড অফ করিমস, এ ফ্রেন্ড অফ আওয়ার্স, এখানে এটা পসেসিভ করতে হবে, পসেসিভ করতে হবে এটাকে, তাহলে এ ফ্রেন্ড অফ মি না, মি তো অবজেক্টিভ ফর্ম, আর এটা পসেসিভ ফর্ম করতে হবে, এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে, এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে। এরকম কাছে কাছে আরেকটি উদাহরণ আমি দিই, দিস হাউস ইজ আওয়ার, এটা ভুল, দিস হাউস ইজ আওয়ার্স, দিস ইজ করিমস হাউস, দিস হাউস ইজ করিমস, এই ওয়ার্ডটি করিমে, দিস ইজ করিমস হাউস, ঠিক আছে, আবার দিস হাউস ইজ করিমস, শুধু করিম বললে হবে না, করিমস, দিস হাউস ইজ আওয়ার্স, এটি তার ঘর, দিস ইজ হার হাউস, দিস ইজ হার রুম, দিস রুম ইজ হার্স, অর্থাৎ পসেসিভটা যখন পরে বসবে তার সাথে একটা ইস লাগাতে হবে, এটি তার কক্ষ, দিস ইজ হার হাউস, হ্যাঁ হতে পারে, কিন্তু যখন হারটাকে পরে বসাবো তখন একটা এস বসাবো, দিস রুম ইজ হার্স। পরের সেন্টেন্সটি হচ্ছে আই ফিল বোরিং, আমি বোরিং ফিল করছি, এটা বলি আমরা না, ব্যক্তির ক্ষেত্রে বোরিং হয় না, আই ফিল বোর্ড, BORED, বোর্ড, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড, ব্যক্তির ক্ষেত্রে ভার প্লাস ইডি আর অন্য ক্ষেত্রে ভার প্লাস আইএনজি, দিস বুক ইজ ইন্টারেস্টিং, আই এম ইন্টারেস্টেড, বাট দিস বুক ইজ ইন্টারেস্টিং, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল বোরিং বা আই ফিল ইন্টারেস্টিং, নো, আই ফিল ইন্টারেস্টেড, আই ফিল বোর্ড, অর্থাৎ ব্যক্তি থাকলে ইডি হবে, আর অব্যক্তি অর্থাৎ বস্তু বা অন্য কিছু বোঝালে সেখানে তো সেক্ষেত্রে আইএনজি হবে, আই ফিল বোর্ড, দ্য ফিল্ম ইজ বোরিং, দ্য বুক ইজ ইন্টারেস্টেড, না, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড। পরের সেন্টেন্সটা আছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দেন আই এক্সপেক্টেড, যে সংখ্যক লোক আমি আশা করেছিলাম, অংশগ্রহণকারী লোক আশা করেছিলাম, তাদের চেয়ে কম লোক উপস্থিত হয়েছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দেন আই এক্সপেক্টেড। সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে, লেস আছে যে আনকাউন্টেবলের ক্ষেত্রে লেস হয়, মিটিংয়ে বিশাল পরিমাণ লোক, এটা ভুল, বিশাল সংখ্যক, মিটিংয়ে বিশাল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, বিশাল পরিমাণ না, এটা তো কাউন্টেবল না, এটা গোনা যায় মানুষ, সুতরাং ওখানে পরিমাণ বললে ভুল হবে, সংখ্যক, সো দেয়ার আর লেস পার্টিসিপেন্টস, ফিউয়ার পার্টিসিপেন্টস, এটা গোনা যায় ফিউয়ার, দেয়ার আর ফিউয়ার পার্টিসিপেন্টস দেন এক্সপেক্টেড, ফিউয়ার, FEWER, ফিউয়ার, সুতরাং যেটা কাউন্টেবল না, যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা ফিউয়ার ব্যবহার করব, আর যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে লেস ব্যবহার করব। পরের সেন্টেন্সটি, অ্যাথুমাস পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অতি বেশি সংখ্যক মানুষ মিটিং উপস্থিত হয়েছিল।
3: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন আবহাওয়া বার্তা। ঢাকা কেন্দ্র থেকে বলা হয়েছে যে
4: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, যশোর ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 65%, সন্ধে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্য উঠবে 5:45 এবং অস্ত যাবে সন্ধে 6টায়। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
5: This is Bangladesh Weather, giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for the inland river ports valley till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now focus for the entire country valley till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts may be expected over more places of Rangpur, Mamasing and Silat divisions and over some places of Rashi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Besides this, moderate type of heavy shower is expected over some places of the country. Mild heat wave is sweeping over Dhaka, Faridpur, Rashi, Joshur and Khulna districts and it may be mitigated there. Day and night temperature may be decreased slightly over the whole country. Today the highest temperature of the country was 36.4 degrees Celsius in Joshur and the lowest was 24 degrees Celsius in Bandarban. Today the temperature of Dhaka was recorded maximum 36 degrees Celsius and minimum 29 degrees Celsius. Humidity recorded in the air at 9 AM was 65% and at 6 PM was 69%. The sun rises over Dhaka tomorrow at 5:45 AM and the sun sets at 6 PM. And that is all for weather report for this time.
6: Bangladesh Betar. এবারে শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজার টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দ্রাঘিমাংশ 92° 3 মিনিট 25 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 16 মিনিট 50 সেকেন্ড উত্তর থেকে 315° ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3 মিনিট 15 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 14 মিনিট 10 সেকেন্ড উত্তর থেকে 215° এবং ফায়ারিং এলাকা ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান এবং বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবারে শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2026 পর্যন্ত ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ অনুষ্ঠিত হবে। গোলাবর্ষণে বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দ্রাঘিমাংশ 91° 45 মিনিট 20 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 22° 23 মিনিট 30 সেকেন্ড উত্তর থেকে 330° বরাবর এবং দক্ষিণ সীমানা হালিশহর, দ্রাঘিমাংশ 91° 45 মিনিট 43 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 22° 20 মিনিট 45 সেকেন্ড উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে নৌযান এবং বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ফেরদৌসী রহমান, কথা লিখেছেন গাজী মাঝারুল আনোয়ার।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর একেএম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, চত্বর ও ভবনের আশেপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ছাত্রদলের ইবি শাখার আহ্বায়ক মাসুদ রুমির মিথুনের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। ডেঙ্গি প্রতিরোধ যশোর শহরের দুই নম্বর ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো, রাস্তা ও ড্রেন পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি আজ উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন এ কর্মসূচির উদ্বোধন করেন। নগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের শেরে বাংলা রোড নগর স্বাস্থ্য ভবনে আজ থেকে জ্বরে আক্রান্তদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জ্বরে আক্রান্তদের বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষাও করা হচ্ছে। নগর স্বাস্থ্য ভবন থেকে জ্বরে আক্রান্তদের শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ডেঙ্গু শনাক্তকরণ নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দুই দিনব্যাপী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আজ খুলনা পুলিশ লাইন্সে শুরু হয়েছে। পুলিশ কমিশনার মোহাম্মদ সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ প্রশিক্ষণে নির্বাচনী আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, আচরণ বিধি, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও বডি ওন ক্যামেরা ব্যবহার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার এম এ শাকিলুজ্জামান সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অনুরূপ এক প্রশিক্ষণ আজ খুলনা শিরোমণি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার সরকার ওমর ফারুক এতে সভাপতিত্ব করেন। উর্বর মাটির ব্যবহার কমানো, অবৈধ ইট ভাটা বন্ধ ও পোড়ামটি ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধিতে করণীয় বিষয়ক এক কর্মশালা আজ বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর আলোকে সরকারি নির্মাণ মেরামত সংস্কার কাজে ইটের বিকল্প হিসেবে ধাপে ধাপে শতভাগ ব্লক ব্যবহার সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে সড়ক নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা আজ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় অংশীজনদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতা শীর্ষক এক মূল্যায়ন কর্মশালা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বর্তমান উদীয়মান জলবায়ু ঝুঁকি ও তার আন্তঃসম্পর্ক, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরিতে ভবিষ্যতে অগ্রিম প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্থানীয় অভিযোজন পরিকল্পনায় সহায়তার উপর আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। ২০২৬-২৭ অর্থবছরে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শীর্ষক এক অভিভাবক সমাবেশ আজ মেহেরপুরে গাংনী উপজেলার বাউট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে জানানো হয়, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। খাদ্য গ্রহণের ক্ষেত্রে সচেতন হওয়ার পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর খাদ্য পরিহারে অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে। মেহেরপুর জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সভাপতিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডু এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনালে বেঙ্গা বেরুইল ফুটবল একাদশ ১-০ গোলে পৌরসভার মোল্লাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলা ঘল ঘোলিয়া ফুটবল মাঠে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় টাউনশিপ ও দক্ষিণ পাড়া ফুটবল একাদশ 3-2 গোলে চর শ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ।

0: কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রিয় শ্রোতা, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, আর চলছে এখন শরৎকাল। শরৎ বাংলার প্রকৃতিকে এক অন্যরকম সৌন্দর্যে শোভিত করে। আকাশে সাদা মেঘ, কাশ ফুলের দোলা শরতের প্রকৃতিকে করে তোলে আরও সুন্দর। নদী, নালা, খাল, মাঠঘাট ও গ্রাম বাংলার সবুজ প্রকৃতি পায় নতুন প্রাণের ছোঁয়া। শরতের এমন চমৎকার সময়ে সবাইকে আমন্ত্রণ শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারীর আজকের আয়োজনে। একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য প্রত্যয়ী নারী অনুষ্ঠানের পক্ষ থেকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, তো চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। পেয়ারা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ও সহজলভ্য ফল। পেয়ারা চাহিদা সারা বছরই থাকে। উপযুক্ত জাত, সঠিক পরিচর্যা, রোগ পোকা ব্যবস্থাপনা এবং ভালো বাজারজাতকরণ নিশ্চিত করতে পারলে পেয়ারা চাষ কৃষকের আয় ও কর্মসংস্থানের একটি ভালো উৎস হতে পারে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পেয়ারা সংগ্রহোত্তর পরিচর্যা ও বিপণন কৌশল। এ বিষয়ে বলছেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: পেয়ারা আমাদের একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল। এতে রয়েছে ভিটামিন সি, খাদ্য আঁশ সহ নানা পুষ্টি উপাদান। দেশে সারা বছরই পেয়ারা উৎপাদিত হলেও বর্ষা ও শরৎকালে এর সরবরাহ বেশি থাকে। এ সময় সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করতে না পারলে পেয়ারার একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। ফলে কৃষক যেমন ন্যায্য মূল্য হতে বঞ্চিত হন, তেমনি ভোক্তার কাছেও ভালো মানের পেয়ারা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পেয়ারা সংরক্ষণের প্রথম ধাপই হল সঠিক সময়ে সংগ্রহ। পেয়ারা অতিরিক্ত কাঁচা বা অতিরিক্ত পাকা অবস্থায় সংগ্রহ করা উচিত নয়। বাজার ও দূরত্ব বিবেচনা করে উপযুক্ত পরিপক্ব অবস্থায় পেয়ারা সংগ্রহ করতে হবে। দূরের বাজারে পাঠানোর ক্ষেত্রে তুলনামূলক শক্ত ও পরিপক্ব পেয়ারা সংগ্রহ করা ভালো। সংগ্রহের সময় ফল যেন মাটিতে পড়ে আঘাত না পায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হাত দিয়ে টেনে বা গাছের ডাল ঝাঁকিয়ে ফল সংগ্রহ না করে সাবধানে পেরে নিতে হবে। প্রয়োজনে উপযুক্ত ফল সংগ্রহের সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে। সংগ্রহের পর পেয়ারাকে সরাসরি মাটি বা শক্ত জায়গায় স্তূপ করে রাখা যাবে না। এতে ফলের গায়ে চাপ ও আঘাত লেগে দ্রুত পচন শুরু হয়। তাই সংগ্রহের পর প্রথমেই বাছাই ও গ্রেডিং করতে হবে। পচা, রোগাক্রান্ত, কাটা বা আঘাতপ্রাপ্ত পেয়ারা আলাদা করে ফেলতে হবে। এরপর আকার, রং ও মান অনুযায়ী পেয়ারা আলাদা করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। পেয়ারা পরিবহনের জন্য অতিরিক্ত গভীর ঝুড়ি বা বস্তা ব্যবহার না করাই ভালো, কারণ নিচের দিকের ফলের উপর বেশি চাপ পড়ে ফল নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে প্লাস্টিক ক্যারেট বা উপযুক্ত শক্ত বা বায়ু চলাচলকারী প্যাকেজিং সামগ্রী ব্যবহার করা যেতে পারে। ক্রেট অতিরিক্ত ভর্তি করা যাবে না। ফলের মধ্যে কিছু ফাঁকা জায়গা রাখা বা সরাসরি রোদ থেকে দূরে রাখা জরুরি। পেয়ারা দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ হল অতিরিক্ত তাপমাত্রা। তাই সম্ভব হলে সংগ্রহের পর দ্রুত ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে রাখতে হবে। দূরের বাজারে পাঠানোর ক্ষেত্রে পরিবহনের সময় অতিরিক্ত গরম, বৃষ্টি বা আর্দ্রতা থেকে ফলকে রক্ষা করতে হবে। তবে মনে রাখতে হবে পেয়ারা সংরক্ষণে শুধু ঠান্ডা করলেই হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, উপযুক্ত প্যাকেজিং, সতর্ক পরিবহন এবং দ্রুত বাজারজাতকরণ সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। এবার আসছি পেয়ারার বিপণন বিষয়ে। কৃষক যদি উৎপাদনের আগেই সম্ভাব্য বাজার, ক্রেতা ও চাহিদা সম্পর্কে ধারণা নেন, তাহলে তিনি আরও ভালোভাবে পণ্য বাজারজাত করতে পারবেন। স্থানীয় হাটের পাশাপাশি পাইকারি বাজার, ফলের আড়ত, সুপার শপ, প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং সরাসরি ভোক্তার কাছে পেয়ারা বিক্রির সুযোগ খুঁজে দেখা যেতে পারে। একই মানে পেয়ারা একসঙ্গে গ্রেডিং করে বাজারজাত করলে ক্রেতার আস্থা বাড়ে এবং ভালো দাম পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া কৃষক একা বাজারজাত করার পরিবর্তে কৃষক দল বা সমবায়ের মাধ্যমে পেয়ারা সংগ্রহ ও বাজারজাত করতে পারেন। এতে পরিবহন খরচ কমানো, বড় ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দর কষাকষির ক্ষমতা

0: বাড়ানো সম্ভব। ভালো ফলনই শেষ কথা নয়, সংগ্রহের পর সঠিক ব্যবস্থাপনায় কৃষকের লাভ বাড়ায়। সঠিক সময়ে পেয়ারা সংগ্রহ করুন, পচা ও ক্ষতিগ্রস্ত ফল আলাদা করুন, মান অনুযায়ী গ্রেডিং করুন, উপযুক্ত প্যাকেজিং ব্যবহার করুন, রোদ ও অতিরিক্ত তাপ থেকে ফল রক্ষা করুন এবং বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ও পরিকল্পিত বিপণন করুন। এতে একদিকে যেমন সংগ্রহোত্তর ক্ষতি কমবে, অন্যদিকে কৃষক পাবে ন্যায্য মূল্য আর ভোক্তার কাছে পৌঁছাবে নিরাপদ ও মানসম্মত পেয়ারা। পেয়ারার সংগ্রহোত্তর সংরক্ষণ ও বিপণনে একটু সচেতনতা এবং পরিকল্পনা কৃষকের আয় বাড়াতে পারে। কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সচেতন হন, অন্যকে সচেতন করুন।
1: গান শরীর ও মনের সুস্থতার জন্য খুব উপকারী। মন ভালো রাখতে গানের কোন বিকল্প নেই। এখন আপনাদের সুরের ভেলায় ভাসাতে চাই কিছুক্ষণের জন্য, তুমি তো এখন আমারই কথা ভাবছ। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে জীবন নৌকা ছায়াছবি থেকে শুনবেন এই গানটি।

0: শুরুতেই বলছিলাম শরৎ নিয়ে কথা। হ্যাঁ বন্ধুরা, শরৎকাল কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কৃষকের ব্যস্ততা বেড়ে যায় এই সময়। ধানের পাশাপাশি কৃষকরা বিভিন্ন শাকসবজি ও শীতকালীন সবজির জন্য জমি প্রস্তুত করতে থাকেন। শীতকালীন সবজির চাহিদা সারা দেশে ব্যাপক, তাই মৌসুম শুরুর আগেই আগাম শীতকালীন সবজির চারা উৎপাদন করে কৃষকরা ভালো দামে বিক্রি করতে পারেন। এটি কৃষকের অতিরিক্ত আয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও অন্যান্য সবজির চারা উৎপাদন করে কৃষকরা লাভবান হতে পারেন। বন্ধুরা, এখন শুনবেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও অন্যান্য চারা উৎপাদন বিষয়ে বিস্তারিত। বলছেন শাকিল আরভিন ঝুমো, উপপরিচালক, খামারবাড়ি, ঢাকা।
1: সবজি চাষের ক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য সুস্থ, সবল ও রোগমুক্ত চারা উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ সহ অনেক সবজি সরাসরি জমিতে বীজ বপন না করে প্রথমে বীজ তলায় চারা তৈরি করে পরে মূল জমিতে রোপণ করা হয়। ভালো চারা হলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, রোগ ও পোকামাকড়ের আক্রমণও কম হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। প্রথমে চারা উৎপাদনের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। বীজতলার জায়গাটি একটু উঁচু হতে হবে যাতে বৃষ্টির পানি জমে না থাকে। সেখানে পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ছায়াযুক্ত, নিচু বা পানি জমে থাকে এমন জায়গা বীজতলা তৈরি করার জন্য উচিত নয়। বীজতলার মাটি ভালোভাবে কূপ দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। মাটির সঙ্গে ভালোভাবে পচা গোবর, কম্পোস্ট বা অন্যান্য জৈব সার মিশিয়ে দিতে হবে। এতে চারার শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। এরপর ভালো জাতের, উন্নত মানের ও রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে। বীজ কেনার সময় ভালো ও বিশ্বস্ত উৎস থেকে বীজ সংগ্রহ করা উচিত। পুরনো, ভাঙা বা রোগাক্রান্ত বীজ ব্যবহার করা উচিত নয়। বীজ বপনের আগে প্রয়োজন হলে বীজ শোধন করে নিতে হবে। এতে বীজের মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় এবং চারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বীজতলা তৈরির পর মাটি সমান করে ছোট ছোট বেড তৈরি করতে হবে। বেড খুব বেশি চওড়া না করাই ভালো, যাতে সহজেই দুপাশ থেকে পরিচর্যা করা যায়। এরপর বীজ সারিবদ্ধভাবে বপন করতে হবে। খুব ঘন করে বীজ বপন করা যাবে না। বীজ বেশি গভীরে দিলে অঙ্কুর বের হতে সমস্যা হতে পারে। বীজ বপনের পর হালকা ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের পর হালকা পানি দিতে হবে। পানি দেওয়ার সময় জোরে পানি দেওয়া যাবে না, কারণ এতে বীজ মাটির নিচ থেকে উঠে যেতে পারে বা এক জায়গায় জমা হয়ে যেতে পারে। তাই ঝাঁঝরি বা হালকা পানির ব্যবস্থা করতে হবে। মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ এতে বীজ পচে যেতে পারে এবং চারায় রোগ দেখা দিতে পারে। বীজ গজানোর পর চারার নিয়মিত পরিচর্যা করতে হবে। বীজতলায় আগাছা জন্মালে তা সাবধানে তুলে ফেলতে হবে। অতিরিক্ত ঘন চারা হলে কিছু চারা তুলে পাতলা করে দিতে হবে। এতে করে অবশিষ্ট চারাগুলো পর্যাপ্ত আলো, বাতাস, পানি এবং পুষ্টি পাবে। প্রয়োজন হলে জৈব সার বা অনুমোদিত সার ব্যবহার করা যেতে পারে। ফুলকপি ও বাঁধাকপির চারা উৎপাদনের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন চারা বেশি দুর্বল বা অতিরিক্ত লম্বা না হয়। সুস্থ ও শক্ত চারা নির্বাচন করে মূল জমিতে রোপণ করতে হবে। ফুলকপি ও বাঁধাকপির চারা সাধারণত নির্দিষ্ট বয়স ও আকারে পৌঁছালে রোপণের উপযোগী হয়। টমেটোর চারা উৎপাদনের সময় বীজতলায় পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা প্রয়োজন। টমেটোর চারা বেশি ঘন হলে চারাগুলো লম্বা ও দুর্বল হয়ে যেতে পারে, তাই প্রয়োজন অনুযায়ী চারা পাতলা করতে হবে। সুস্থ ও শক্ত চারাই মূল জমিতে রোপণ করতে হবে। একইভাবে বেগুন ও মরিচের চারা উৎপাদনের ক্ষেত্রেও ভালো বীজ, ঝুরঝুরে মাটি, সঠিক পানি ও নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। চারা যখন একটু বড় হয় তখন চারা শক্তকরণ করতে হবে। মূল জমিতে রোপণের কয়েকদিন আগে ধীরে ধীরে চারাকে খোলা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। এ সময় অতিরিক্ত পানি ও ছায়া কমিয়ে দিতে হবে। এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। এতে মূল জমিতে রোপণের পর চারা সহজেই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে। মূল জমিতে চারা রোপণের সময় সুস্থ, সবল ও রোগমুক্ত চারা নির্বাচন করতে হবে। দুর্বল, হলুদ বা রোগাক্রান্ত চারা রোপণ না করাই ভালো। সাধারণত বিকেলের দিকে বা মেঘলা আবহাওয়ায় চারা রোপণ করলে চারার জন্য ভালো হয়। চারা রোপণের পর সঙ্গে সঙ্গে হালকা পানি দিতে হবে। প্রথমে কয়েকদিন চারার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। চারা উৎপাদনের সময় রোগ ও পোকামাকড়ের দিকেও নজর রাখতে হবে। বীজতলায় কোনো চারা আক্রান্ত হলে তা দ্রুত তুলে নষ্ট করতে হবে, যাতে অন্য চারায় রোগ ছড়িয়ে না পড়ে। বীজতলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত বালাইনাশক বা জৈবিক ব্যবস্থাপনা ব্যবহার করতে হবে। সবজি চাষে ভালো ফলন পাওয়ার জন্য শুধু ভালো বীজ ব্যবহার করলেই হবে না, ভালো মানের চারা উৎপাদন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বীজতলা তৈরি, ভালো বীজ নির্বাচন, বীজ শোধন, সঠিকভাবে বীজ বপন, পরিমিত পানি, আগাছা দমন, রোগ পোকামাকড় ব্যবস্থাপনা এবং চারা শক্তকরণ করলে ভালো মানের চারা উৎপাদন করা সম্ভব। এই চারা মূল জমিতে রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন সবজির ভালো ফলন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই সবজি চাষের শুরুতেই ভালো মানের বীজ নির্বাচন করে স্বাস্থ্যকর ও রোগমুক্ত চারা উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ভালো চারা হল ভালো ফলনের প্রথম ধাপ।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, গরু পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক উদ্যোগ। সঠিক জাত নির্বাচন, সুষম খাবার, নিয়মিত টিকা ও চিকিৎসা এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে অল্প পরিসরেও গরু পালন করে আয় করা সম্ভব। গরু পালনে সফল খামারির সাক্ষাৎকার এখন শুনবেন। প্রামাণ্য ধারণ করেছেন শফিকুল ইসলাম পাহার।
2: আমাদের গ্রাম এখন নানাভাবে আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারবো, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে, আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি, সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
3: মনির হোসেন।
2: কতগুলো গরু দেখছি?
3: 10টা।
2: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
3: ধরেন আগে ধরেন ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিছি। এখন মোটামুটি সংসার চলে।
2: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
3: এই দুধ বেশি, ধরেন 50,000 যদি আয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকেলে দুধ বেশি, 80,000 গেলে আমার সংসারটা চলে, 40,000 গরুর পিছে থাকা, 30,000 আমার সংসার চলে, কিছু থাকে।
2: সংসারে কতজন লোক?
3: 4 জন।
2: আর এখানে গরুর খাবার দেওয়ার কিভাবে ব্যবস্থা করেন?
3: সাবারতে আনতে হয় কিনা, কিনাই নাই, যে হাউজ আছে পানি দিয়ে এটার লোকে মিশাইয়া দেই গরু খাই বলা। আর
4: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান, আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পাওয়া। উপস্থাপনায় রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে আমরা দুজন, লায়লা আরিয়ানি এবং আমি শাহনাজ পারভীন। জীবনের প্রত্যেকটি সময়কে জয় করতে অবশ্যই সততার প্রয়োজন, কর্মদক্ষতার প্রয়োজন, নিষ্ঠার প্রয়োজন, তার চাইতে খুব বেশি প্রয়োজন কাজের প্রতি একাগ্রতা। যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে অবশ্যই যে কোনো আমাদের যে কঠিন কাজগুলো রয়েছে সেগুলোকেও জয় করা যায়। আর সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা সৈনিক ব্রত নিয়ে রয়েছেন, আমাদের সৈনিক ভাইরা আমাদের পাহারায় প্রত্যেকটি জায়গায় আন্তরিকতা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আপনারা এগিয়ে যান, জয় করুন পৃথিবীকে, ভালোবাসুন নিজের দেশকে, এমনই সুন্দর প্রত্যাশা আমাদের আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠানের পক্ষ থেকে। চাওয়া পাওয়ায় প্রথমে আপনাদেরকে শোনাব একটি দেশের গান, শুনবেন মনির খানের কণ্ঠে, গীতিকার জাহিদুল হক এবং সুর করেছেন সুজেয় শ্যাম।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনছেন রয়েছে আজ রকমারি গানের আয়োজন চাও পাওয়া, এবারে রয়েছে আধুনিক গান আমায় তুমি যত পারো অবহেলা করতে পারো। গানের শিল্পী অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা লিখেছেন জ্যোতির্ময় সেন, সুর করেছেন।

সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দূরপাড়ে আজ আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শোনাব নজরুল সঙ্গীত শিল্পী লীনা তপসী খান।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী ও সুরকার আবু বকর সিদ্দিক, গানের কথা সাজিয়েছেন রেহমান সিদ্দিকী।

এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, আগামীতে নিশ্চয় আবারও কথা হবে, ভালো থাকবেন সবাই। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কৌসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

Assalamualaikum, Bangladesh Betar. খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ একদিনের ক্রিকেট ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল জয়ের জন্য ৩৫১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সাত ওভারে এক উইকেটে ৭৬ রান করেছে। এর আগে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫০ রান করে। সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল ২-১ এগিয়ে রয়েছে। আগামীকাল দিল্লিতে স্বাগতিক ভারত এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। ২-০ এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামী শুক্রবার হারারেতে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে রয়েছে। আগামী রোববার

অনুষ্ঠিত হবে। আগামীকাল কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। প্রতি মাসে 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। ওয়েফা ইউরোপ লীগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে আরারাত স্পার্টার এবং ওমোনিয়া সেল্টা ভিগোর মোকাবেলা করবে। এই ম্যাচ দুটি রাত 10:45 শুরু হবে। এছাড়া রাত 1:00 এসি মিলান বেনফিকার লেভারকুসেন সেলিজের এবং সান্ডারল্যান্ড আলকমারের বিপক্ষে খেলবে। এদিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদ ওসাসুনার এবং দেপোর্তিভো সেভিয়ার মুখোমুখি হবে। এ ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত 11:00 মাঠে গড়াবে। গাজীপুরে পুবাইলি কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে থানা পর্যায়ের প্রতিযোগিতায় লাল দল চ্যাম্পিয়ন এবং সবুজ দল রানার্স আপ হয়েছে। খেলায় 39 পয়েন্ট পেয়ে লাল দল চ্যাম্পিয়ন এবং 15 পয়েন্ট পেয়ে সবুজ দল রানার্স আপ হয়। খেলা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আগামী শনিবার জাপানের আইসি নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হবে। যদিও ফুটবল সহ বেশ কয়েকটি ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই গেমসে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং 722টি ইভেন্টে অংশ নেবে। গেমসের নারী ফুটবলে বাংলাদেশ নারী দল বি গ্রুপে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নিচ্ছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 20 সেপ্টেম্বর থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বাংলাদেশ, আনসার বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলায় রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার কর্মসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে এবারে কর্মসূচিতে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশগ্রহণ করবে। আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারদের সুযোগ করে দেওয়া এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টে 2টি সেমিফাইনালও 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

যেমন আছেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময় ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়, এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যে এটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলেও কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টি জ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি, এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে, এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেওয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি, কিন্তু যাদের জন্য বেশি চাহিদা যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে
1: পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিক মতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি এটার মধ্যেও ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাক সবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনে যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা, কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যায় হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না। যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন। বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো, সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া, এই সমস্যাগুলো বেশি দেখা দেয়।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের জীবনযাত্রার চলার পথে আমরা যে ধরনের খাবার দাবার খাই বা আমরা যে ধরনের লাইফ স্টাইল ফলো করে থাকি, এর সাথে কি ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের জাতীয় রোগের হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে?
1: অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি প্রতিদিনের যে চাহিদা রয়েছে, আমরা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো বলছি সেগুলো যদি আমরা না কমপ্লিট করতে পারি, মানে না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এমনকি যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভিটামিন ডি কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস ক্যালসিয়ামটা শোষণ করার জন্য বডিতে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমরা কি জানি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়। যেমন আমি মাছ খেলাম, ডিম খেলাম বা অন্যান্য ফল খেলাম, সেগুলো থেকে ভিটামিন ডি ঠিকই পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমাকে সূর্যের আলোতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোন সময়টা সূর্যের আলোতে যাব, আমাকে কতটুকু টাইম থাকতে হবে। যেমন সকাল 10 থেকে দুপুর 3 পর্যন্ত আমাদের বলা হয়ে থাকে যে সূর্যের আলোটা আমাদের বডিতে স্কিনে পড়লে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা জীবনযাত্রার মধ্যে চলে আসছে। এবং প্রতিদিন আমি কতটুকু সবজি খাবো, কতটুকু ফল খাবো, কতটুকু দুধ বা দই খাবো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যেই পড়ে যাই। তো আমি মনে করি যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে না পারি, তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি। প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে, সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। যেমন আপনি শুরুতে প্রশ্ন করেছেন যে একটা মানুষের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার, এটা অনেকেই জানেন না যে তার কতটুকু দরকার বা কোন খাবারটি খেলে তার এই পুষ্টি চাহিদা বা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হচ্ছে। যেমন আমরা বলেছি যে 1000 মিলিগ্রাম, কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
1: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডি টা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না। যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়, এবং ব্যাহত হলে কি হচ্ছে, হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে। তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলতে হবে এবং জেনে নিতে হবে। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা, বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইটি করে ফল খাদ্য তালিকায় রাখা। এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আমাদেরকে বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতির সাথে ব্যায়াম কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন যে ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আসলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমরা করোনার মধ্যে কিন্তু অনেকেই জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না, পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সারসাইজ যেটা কি করছে, আমাদের শরীরের ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, যেমন আপনার ইনসুলিন সিক্রেশনটা ঠিক রাখে। তাই আমি মনে করি যে শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের শরীরের সবকিছুর সাথেই জড়িত। তাই আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি প্রতিদিন অল্প করে হলেও যদি আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু এটি আপনার হাড়ের বা যে কোনো কিন্তু মাসেলের জন্য অনেকটা উপকারী, এবং আপনি দেখবেন যে আপনার অনেকটা আরাম ফিলও করছেন।
0: আতাউর রহমান রঞ্জু এবং সেলিম রাজ আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং তারা জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম জাতীয় যে ট্যাবলেটগুলো পাওয়া যায় এই ট্যাবলেটগুলো কতটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
1: আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সবারই জানা উচিত। আমরা তো জানি যে কোনো ফার্মাসি ফর্মে যেই সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিন বি, এগুলো কিন্তু আসলে ডিরেক্ট ফর্মে কিন্তু আমাদের আসে, যেমন খাবারের মাধ্যমে কি হচ্ছে আমরা কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে যাবে, কিন্তু আপনার একটা ফার্মাসি ফর্মে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডক্টররা কি করে থাকেন, যখন কারোর খুব এমার্জেন্সি বা যখন তার অনেক ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে সেই সময়গুলোতে কিন্তু এগুলো দিয়ে থাকেন, অ্যাডভাইস করে থাকেন। কিন্তু আমরা অনেকেই করি কি, নিজেরাই কিন্তু এই জিনিসগুলো আমরা বাজার থেকে বা ফার্মাসি থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা খেয়ে ফেলি। এটা কিন্তু অত্যন্ত একটি ভুল কাজ। অবশ্যই আপনারা যেটা করবেন যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে এই ধরনের ওষুধ বা ভিটামিন আপনারা খাবেন না, কেননা এই জিনিসগুলো অতিরিক্ত যখন আপনার বডিতে চলে যাবে আপনার খাবার প্লাস বাড়তি যখন আপনি ক্যালসিয়ামটা যখন ফার্মাসি ফর্মে নিবেন ডেইলি, তখন এমনও হতে পারে যে আপনার ক্যালসিয়াম যেটা শোষণ আমরা বলছি সেটা কিন্তু বেড়ে গিয়ে অতিরিক্ত গ্রহণ করার ফলে যে ক্ষতিগুলো হয়ে থাকে বা যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো কিন্তু আপনার ফেস করতে পারেন বা সমস্যা হতে পারে, তখন কিন্তু এটা আপনার জন্য হার্মফুল বা ক্ষতিকর। এটা আপনারা অবশ্যই করবেন না, এবং যেটা করতে পারেন আমরা যেটা বলেছি বারবার বলছি যে ঘরের তৈরি খাবার বা আমাদের আশেপাশে যে খাবারগুলো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি এই ন্যাচারাল সোর্স থেকে কিন্তু খাবার নেওয়ার চেষ্টা করবেন, যেন আমরা পুষ্টিটা এখান থেকে পেয়ে থাকি। যেমন প্রতিদিন আপনি খাদ্য তালিকায় এক গ্লাস দুধ রাখতে পারেন। দুধ যদি আপনি খেতে না পারেন, অনেকেরই কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, দুধ না খেতে পারলে দই খেতে পারবেন। প্রতিদিন এক বাটি সবজি খেতে হবে, একটা করে আপনি দেশি ফল খান, সেটা পেয়ারা হতে পারে, কমলা হতে পারে, মালটা হতে পারে বা আমড়া হতে পারে, যখন যে সিজনাল ফল থাকে সেটি খাওয়ার চেষ্টা করেন। প্রতিদিন আপনি একটু শাকসবজি পাশাপাশি গাঢ় সবুজ তো খাচ্ছেন এবং ছোট মাছটা রাখার চেষ্টা করেন বা যে কোনো মাছ খেতে পারেন। আর কারো যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফর্টিফাইড যে ক্যালসিয়াম ফুডগুলো আছে সেগুলো আপনারা খেতে পারেন। ন্যাচারাল সোর্স থেকে যদি আপনি ক্যালসিয়ামটা নেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকারী। এবং যেটা করতে হবে যে আপনাকে সূর্যের আলোতে যেতে হবে আপনার ভিটামিন ডিটা অ্যাক্টিভ রাখার জন্য, যেহেতু দুটি খুবই একটি অপরটির উপরে নির্ভরশীল, তাই অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি পাশাপাশি আপনাকে সূর্যের আলোতেও বসতে হবে সকাল 10 থেকে দুপুর 3টা পর্যন্ত। তাহলে কিন্তু আপনার ভিটামিন ডিটা শরীরে ঠিক রাখার কারণে ক্যালসিয়ামটা শোষণটা আপনার ঠিক থাকবে। তখন কিন্তু আপনার যে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা বা ব্যাক পেইন, এই সমস্যাগুলো কিন্তু আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
3: শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে। এবং ব্রিস্টলের ওয়েম্বলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 351 রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780.40 কোটি টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ সচিবালয়ে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব SM শাকিল আক্তার শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 48,256.30 কোটি টাকা, প্রকল্প ঋণ 1,20,466.39 কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57.71 কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্পে রয়েছে 7টি এবং সংশোধিত প্রকল্প 5টি। সভায় সরকার 45,503.76 কোটি টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং 2টি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করছে। প্রস্তাবিত MRT লাইন 5 সাউদার্ন রুটে গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার মেট্রো রেল করিডোর নির্মাণ করা হবে, যার মধ্যে 13.10 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্র্যাক থাকবে। সভায় MRT লাইন 1 এবং MRT লাইন 5 নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব বিবেচনা ও অনুমোদন করা হয়। লাইন 5 সাউদার্ন রুটের জন্য সরকার দেবে 15,197.66 কোটি টাকা। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগী তহবিল থেকে ঋণ হিসেবে আসবে 30,306.10 কোটি টাকা। আজকের সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত অপর 2টি প্রকল্প হল 943.87 কোটি টাকা ব্যয়ে রাজশাহী সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং 1,459.35 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ তৃতীয় পর্যায়ে। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধন, বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর সেকশনের ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লাতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ বান্ধব কৃষি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রেন্টি ক্রিস্টেনসেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, তাদের সহায়তায় স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অডিটোরিয়ামে ফিল্ম ডিরেক্টর্স ডে 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি চলচ্চিত্রকে সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগামী দিনে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, সকলে একসাথে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে আবারও তার পুরনো ও গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, অপরাধের মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে অপরাধের হার কমানো সম্ভব। অনেক গুরুতর অপরাধের পিছনে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। একইভাবে মাদক ও অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ নির্মূল করতেও সাংবাদিক রাষ্ট্র সমাজের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সালাউদ্দিন আহমেদ জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ব্যবসায়ী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্যাসের চাপ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর এর সুফল পাওয়া শুরু হয়েছে বলে জানান মাহদী আমিন। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের বক্তব্যে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
2: সরকারের 7 মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইং এর সদস্যরা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান অভিযোগ করেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে জোরাতালি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
3: একটি সরকার ছয় সাত মাস পার না হতেই এই সেই ধরে বসলাম আমরা। আমাদের কি একবারও চিন্তা করা উচিত ছিল না যে বিগত সরকার কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ চাপিয়ে গেছে আমার মাথার উপরে?
2: সংবাদ সম্মেলনে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবরি বলেন, প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন।
4: জনগণ এখন ফিল করতে শুরু করেছে যে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ দেখছে তাদের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। এই সরকার তার কার্যক্রমের মধ্য দিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন যে জনগণ রাষ্ট্রের মালিক।
2: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, ইতোমধ্যে গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এটি দৃশ্যমান উন্নতি ঘটেছে। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে।
5: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এর রেটিং এ বাংলাদেশকে গতকাল নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটা স্থিতিশীল রাষ্ট্র, যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদায় বাড়বে না, বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
2: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। বলেন, দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত সরকারি জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জ্বালানি সংকটের সেই দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, এখন যেন অনেকটাই অতীত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হলেও নানা উদ্যোগে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে দেশের পরিস্থিতি। রাজধানীর পাম্পগুলোতে কমেছে গাড়ির চাপ আর গ্যাস সরবরাহ বাড়ায় গতি ফিরেছে শিল্প কারখানার উৎপাদনেও। সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে জনজীবনে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। এর ফলে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। সংকট কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর পাম্পগুলোতে এখন আর নেই গাড়ির লম্বা লাইন। সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিল্প কলকারখানাতেও শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। এতে স্বস্তি নেমে এসেছে সবার মাঝে।
8: গ্যাস কমা ছিল, আজকে গ্যাস অনেকটা ভালো।
9: এইভাবে যদি চলে গ্যাস ভালো চলবো, আমরা ভালো চলবো, সবাই ভালো চলবো।
10: গ্যাস পাচ্ছি, যার কারণে উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
7: পেট্রো বাংলার হিসেব অনুযায়ী বুধবার বিকেলে জাতীয় গ্রিডে মোট 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন আরো বলেন,
5: মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা দেখেছি অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি, সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
7: পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট। মঙ্গলবার বিকেলে 260.6 কোটি ঘনফুট সরবরাহের ফলে আগের দিনের তুলনায় সরবরাহ বেড়েছে 26.07 কোটি ঘনফুট, আর রোববারের তুলনায় বেড়েছে 27.41 কোটি ঘনফুট। অর্থাৎ মাত্র 2 দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এতে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির চিত্র উঠে এসেছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
6: স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোর্ডস। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথযাত্রা সুগম করেছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে নতুন করে 1,753 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশীয় চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা 2026। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পের বিকাশে নীতিগত সহায়তার পাশাপাশি পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কবির রিজভী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্পকে ঘিরে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা 2026। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনের নিচতলায় এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্যের সঙ্গে এদেশের মানুষের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্পৃক্ততা।
12: আমাদের ঐতিহ্যের মধ্যে হাজার হাজার বছর ঐতিহ্যে এটা কিন্তু সংশ্লিষ্ট ছিল। আমাদের পায়ের পরিধান যে জুতা, সে জুতাও আপনার গ্রামের মধ্যে সিটি তৈরি, কিন্তু আমাদের সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছে।
11: শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত পর্যায় থেকে আরো মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
12: এই কুটির শিল্পকে যদি আমরা মনোযোগ দেই, এটাকে যদি আমরা বিকাশবান করতে চাই, তাহলে অবশ্যই পলিসি লেভেল থেকে আমাদের মানে এটার উপর নজর দিতে হবে।
11: তবে চামড়া শিল্পের প্রসারের সঙ্গে পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে ট্যানারি শিল্পের বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনায় কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
12: আর আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখার জন্য যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটা যাতে আমাদের নদীর মধ্যে, আমাদের খালের মধ্যে গিয়ে না পড়ে সেটাও দেখতে হবে। এটা রিসাইক্লিং করে আমরা সেখান থেকে আবারও ভালো পানিটা বের করে আমরা সেটা নদীতে।
11: আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধি দল বেইজিংয়ে পৌঁছেছে। চীনের রাজধানীতে পৌঁছার কিছুক্ষণ পরে আরাকচি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা চীনা ইরান চীন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। গাজায় যুদ্ধবিধ্বস্ত একটি আবাসিক ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত 20 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, প্রায় অর্ধশত শিশুসহ 100 লোক এখনও নিখোঁজ রয়েছে। মহাপরিচালক আরও জানান, গাজায় আরও 2000 ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যরাতে ভবনের বাসিন্দারা যখন ঘুমিয়েছিল তখন মর্মান্তিক এই ঘটনা ঘটে। সুদানের দক্ষিণাঞ্চলে খুনি ধসে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। পশ্চিম কর্ডোফানের এল নাহুদ শহরের কাছে গতকাল আল জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। খেলার খবর ক্রিকেট। ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ একদিনের ক্রিকেট ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল জয়ের জন্য 351 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 15 ওভার 4 উইকেটে 118 রান করেছে। এর আগে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 350 রান করে। সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব 19 দল 2-1 এগিয়ে রয়েছে। এদিকে জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আগামীকাল বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শীঘ্রই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে। এবং ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 351 রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি রোমানা আক্তার রুনা। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিকালে ট্রাইব্যুনাল 2-এর দেয়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ার শেখ ফজলে শামস পরশ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সকল আসামি পলাতক রয়েছেন, যাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায়ে আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বাজেয়াপ্ত সম্পত্তির বিক্রয় লব্ধ অর্থ হতে 2024 সালের জুলাই আগস্টে নিহত ও আহত ব্যক্তি বা তাদের পরিবারবর্গকে জুলাই ফাউন্ডেশন কিংবা অন্য কোন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। 5 অভিযোগে আসামিদের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলন দমাতে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ হত্যা, হত্যা চেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ, সংগঠিত অপরাধ প্রতিরোধ না করার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। বিশেষ করে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, তিনি 2024 সালে 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখে দিতে ও আন্দোলনকারীদের দমনের জন্য আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ বলে বক্তব্য দেন। এ বক্তব্যের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেন কাদের। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। মামলার অন্য আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দেয়ায় তাকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। মানবতা বিরোধী সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, ওই গণ আন্দোলনে পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ সরাসরি শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব থেকেই এসেছিল। প্রতিবেদনে আন্দোলনে 1400 প্রাণহানির উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও সর্বোচ্চ মানবাধিকার রক্ষা করা হচ্ছে। এই রায় প্রমাণ করেছে মানবতার বিরুদ্ধে অপরাধের কোনো দায়মুক্তি হয় না, তা সে যত ক্ষমতাধরই হোক না কেন, এবং এ ধরনের অপরাধ করে কেউই আইনের হাত থেকে রেহাই পেতে পারে না। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন আহমেদ মুনির।

মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

মোহাম্মদ খসরুর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। দৃষ্টিপাত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধ্যে 6:55 এবং রাত 9:20। আধুনিক গান মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং শাহানা সুলতানা বিউটি দুপুর 12:30 এবং কামাল হাসান ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বেলা 2:40। রূপালি জনপ্রিয় গানের অনুষ্ঠান ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05 ও বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত

0: পেশন করবেন সোমা ঘোষ দুপুর 12:20 এবং শামীম বুলবুল ও আবু জাফরের কণ্ঠে শুনতে পাবেন বেলা 2:30। রাগ রং উৎসাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45। পল্লীগীতি শুনবেন খাদিজা খাতুন বিথি ও কানাইলাল হালদার সমীরের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনতে পাবেন সন্ধ্যে 6:15। লোকগীতি গেয়ে শোনাবেন বেলা 2:50 মোহাম্মদ নূর হাসান। পাঁচ মিশালী গানের অনুষ্ঠান বিকেল 3:30। এছাড়া FM 88.8 MHz-এ NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।